লাকে আকাশবাণী টিফু আদন্তু পিনি মতে ওসিগনিফাইং করাইছি বঙ্কুরুয়ানী আদাব আপর পিপিসি রদ পার্জিমা চেথা নামে সেনা নন মালামস পরফি পরফাই থ্রগ্রাম মিনিট ফ প্লেং লতে দেলহি পেন কাপাচাটাক ইংলিশ আলাম পেন বীর নালতুম আর্জলং ইজি পরফাই থ্রগ্রাম মিনিট কেবা পরতে আসনসন কার্বি কাংডু কাডম আলু নালতুম আর্জলং ইজি পরফাই থ্রগ্রা মিনিট হংকেরা ফ পরতে পিনি আহির জির আং ডেঙালং নালতুম বিদিশা রংফার আহির জির আর্জলং ইজি পরফাই থ্রগ্রা মিনিট থংকেরা সিরকেবা পলতে পিনি আসালাম থে নালতুম আর্জলং ইজি পরফাই থ্রগ্রা মিনিট ফ্লিকেবা পলতে আসনসন কার্বি লুনবারিম নালতুম আর্জলং ইজি পরফাই থ্রক্সিয়ে পলতে দেলহি পেন কাপাচাটাক হিন্দিয়া লাম্পেন বীরতা লাপেন পরফাই থ্রক্সি রমিনিট ফ আপলতে পুথর দেলহি পেন কাপাচাটাক ইংলিশ আলাম্পেন বীরতা নালতুম আর্জলং ইজি আদা পরফাই থ্রক্সি রমিনিট ফ্লিকেব আপলতে আসনসন কার্বি লুনসেতু নালতুম আর্জলং ইজি আদা পরফাইনের কেব আপলতে দেলহি পেন কাপাচাটাক সমাচার প্রভাত লাপেন পরফাই নার কেউ রামিনিট ক্রে ফলতে পুথর দেলহি বেন কাপাচাটাক টু মর্নিং নিউজ নালতুম আর্জলং ইজি পরফাই নার কেউ রামিনিট থং কেবা পলতে নালতুম হোয়াটসঅ্যাপ এন কাছু নিউরি নাংকেলো আলুঞ্জির কিরত আলম বিলম আজাই মেঘ নালতুম আর্জলং ইজি পরফাই সির কেবা পলতে গুয়াহাটি পেন কাপাচাটাক পুয়ার আঞ্চলিক বাতরি নালতুম আসামিস

লাকে আকাশবাণী ডিফু কং দোকানো নং দেং লং কেজু সিয়ালু আর জুইথা অম ফুটি সপি লাপেন আরিয়া সাং হো তুম কিলো নালুন আলো নালাম থে ফু সদৃচ্ছ

লাপুয়া নাপুয়া না হলতুম জেংখা কে সে সাবার মায় তুম কিলো না লুন আর জলং ইতাং লুঞ্চুটু আং ডেঙালং কে জুসি আলুন আর জৈথা আমরি কে সে সাবার মায় তুম কিলো না লুন আলু না লাম থে বাং নন পিনি তো তাংটি আর জুসি নং লাবাংসো আলুন।

0: kenang sat ka pachin ya lamjer arju thik tha na le tum jong si ka chening ri alon jer arju ing tung pulote alom bilom ma jai megalong le whatsapp nang loik nan whatsapp ala khala ke sirke pli troxy troc nerkep nerkep 5a 5a nerkep ho puthot arju thik tha sirke pli troxy troc nerkep nerkep 5a 5a nerkep ho whatsapp along ke tok nang ji kela puhelo যাই মেগা মেন লাকে আলম বিলম কমার ছিকে লোন মা আলুন সে পো লুন সে পিয়া মেন আলুন আলাম থে আসাপ সো তক নাই জি কার্জু কাংটুং আতুম কে দোয়া দিম মাতে আরং আমেন লাপেন কার্জু কাংটুং আতুম আমেন আলম বিলম মা যাই মেকে এরো এলং বাতাহিনি সি রট পারজে চট লাকে বমকুরুয়ানি আদা পরফাইনের ক্যাবরা মিনিট হং ক্যাবা পর লাপেন আজও পরফাই সির ক্যাবরা মিনিট থে বা পর হল কেনা সটকা পাশে নিয়ে লামজির কে লাপো আনিক চল লাকে আকাশবাণী ডিফু আদুন্থু স্টুডিও ঘুরিয়ে পর পরফাই ক্যামেরা মিনি থে প্লেং ইংল লাসে দাম থুইল নাং লামকান আংদেং লামকান আংদেং আলং বিন্দু তেরং পি লাপেন আরিয়া সাং হতুম কাছে পারজান লবংস আলামকান আর জুইক থা আলামকান আমেন আংদুং আর জুইসে নাং আংডুং পো আলামকান
1: লঙ্কিয়া ফান আলঙ্কি কে আবেতা আবেলো
2: ইনচাম কালিলা পাচু বাই বাইলো থেলো
3: জিজা জিজা নাটুম কাচিয়া ফান থে রে আবি সাইডা লয়ো কুপু সিকে থাই খাই ল নাটুম আসন আর সোমালে মুনি দা ফান ইনহন হেতে কমাচি ইনহন চিলা লা হক পেট কে জহু গালি আসপো লঙ্কিয়া ফান
1: লঙ্কিয়া ফান মাত লতে লঙ্কি কে নাংলা ফান চিনি পুহে
3: চিনি নে কাচিয়া ফান প্লাং বন্তা চিনি আর্জুন নে নাং থানপো কাচিয়া হ্যাঁ মাসর কে সেন্ট্রাল ব্যাঙ্ক আলং সি কামেক্লেম লাতুম পিনাম চং বং চিংহন বিগান আর নিশি কিশো চলং পেন আজক কাচিয়া হ্যাঁ মাসর চেবই জুই লঙ্কি আর্টা বাংস হুদ চিকল জনবেতলা কাচিয়া হ্যাঁ মাসর চেবই জুই পেন ফি আকলেং নানাত আরু লঙ্কিয়া পিসার আতুম সি কাদু কাবে লংলে ফেলাং হুমপুরটিয়ান দা চেরা এটল কাচে দুগলাক চংদা চোটেল দুন পেন লঙ্কিয়া ফানলো পাচারি দুনলো নিংবে এসিয়ালাম

0: কিতাম থাকলো, কাছে কাকলো পিনি পেন কে
1: নেকো পাইলো, নেকো পাইলো পাইছো আইনাম দলাসি নিতে আলং নাম কিতাক দন্ন কপিয়া ভালো মা আইনাম বলাম কি
2: আগিতা ভাই
1: হই কি

0: La puana puana le tum. Barirang parpi ke luna lun arjelong itang lo. La ke akaswani dipu. Adun tu aja menal le tum malam sopora pilote arjathek longpo.
1: Number 2 se chalne wali
2: super fast express ke yatri moyan ba toy no hoy a2 mobile charge koribo lage
1: mo gosh to charge kar
3: ene rajo hua portot phone charge korile byaktigoto data hobo rajo hua
1: dekhila
2: euta roba moy pay koru signal nai
3: etia ki koriba
2: free wifi ase no hoy
1: burbok bujilo
3: payment or babe no open wifi
2: orthat fraud korok bye bye
3: rbi e koy
1: hothik arambhani korok athik babe smart hoi porok
0: লাকে আকাশবাণী ডিফু নানা তুম যাই মেকার জলং বাম লাকে এফ এম বেন লং পেন মেগা হার্স ফারুই সিরা তওয়ার সির কেপ নিউজ অন এ আই আর এপ লাপেন রেস এবার লং পেন থাকে আনা যাই মে নতুম আর জলং ইজি আদুন্থু নন পরফাইক্রি সিরা মিনিট ইসি প্লেং ইতাংল লাসি দাম থইল নাং সোয়ারলো আসে আংতং আংদেং

0: লাকে কোরসালং সি পিনি জি প্রাণায় মানে এ প্রাণ ইসি দো প্রাণায়াম এ সি থে কে এন কে ব্যাং হে লা সি থে কে এন কি লু লতা ইসি প্রাণ প্রাণায়াম ল লাপেন তুমন কে এন ল সি থে কে এন ল নো কান পেন কো সন সেন জি মা লতা ইসি প্রাণায়াম ল লাপেন ইসি নারী সিধান পুটা দুলা নারী সিধান প্রাণায়াম এ ভাস্ত্রিকা প্রাণায়াম লাপেন কে থ্রি স্টেজ প্রাণায়াম জলা সন সি পুপন পম লা বাঙ্কে কোরসালং সি থানাং কক পোলা বাঙ্কে আং ডেং দু এ থ্রি স্টেজ সুতামি কো সন সি থ্রি স্টেজ কে দু ল কো সন ল লাপেন তুমন কো সন সি এন নাং পো চিঠি কো সন সি চি এন নাং পো চিলু নাং পো লা বাঙ্কে কোরসালং সি থান পন পো লাপেন ভাস্ত্রিকা প্রাণায়াম পুসামি কি দু অপোজিশন কো সন ল লা তাহা ডাক সি থান পো লাপেন চিঠি কে এন কো সলং পেন সি এন নাং পো কুসন সি এন নাং পো লাবাং তাহা ডাক সি থান পো
1: মি পিক আলনি তাংতে ইলিতুম লাসো প্রাণায়াম কে ক্লেম পেন কে জেথে কে বাং লাপেন কে জেথে গাছিলো লাপেন কে কাপড়ে কাপড়ে কা সন সিতামে কাপাকলাং পন প্রেক জাম লাসে আসিতিন লং পেন সামে আকেরাপ কে লং নো লাসি লা ইলিতুম ইভি আফান মাতে ইভি কে বাং কে দাম লং কো আনা কেরাপ লং পনি লাবাং সো প্রাণায়াম কে ক্লেম পেন
0: লাকে লাহাই লা প্রণায়াম হান কুড়ি লুপতে লা বি বাঙ্কে লা পুসলা সরপিন সফা হেপাদাম তা ইসি নারী সিধান লতা নারী সিধান প্রণায়াম লবং তা ইভি কো আনমা কেদাম নাই জি লাহাই সার্কুলেশন ফানাদি লবং মিসেন পো লাপেন ট্রিস্টিস প্রণায়াম পুসিতা মে লতা মিসেন লাপেন ভাস্রিকা পুস্তা মে লতা ইসি সোনা এনার্জি মানে ফ্রেশ ও লোনা জাত লতা
1: যোগা কে ক্লেম পেন লিতুম লা কামাথা জাকং মতে ইনিং কে চেপা দোজি আফান লাপসোনা বাং আকে রাপ কি কবসন
0: লা বাং এ পিনি নাং পো লসন থাক থাকলো লাসি লা যোগা বাং এ ক্লেম বম নাং পো ধ্যান মতে মেডিটেশন লাই দু নাং পো লা লফতাং তে ইসি ইনিং দু পো কে ক্লেম দু ও আকে ক্লেম মা সোনা সোনে লা দু ও মতে দি লাই ক্লেম তাং তে লা ইনিং ইসি দু ওয়েট পো দু কেট পো মাথা পন ওয়েট পো ক্লেম পন ওয়েট ওয়েট মাথা পন ওয়েট ওয়েট লা সো কা মাথা যা কং বা দু পো
1: ইলিতুম কামাথা যা কং লং আকে রাপ থে পিক লাপসন নিংগি ইলিতুম yoga ke klempen kisu ki un e phan ke kopan ingrai ponloni
0: la bang ke kisu ki un e kalang lote ma kisu ki un e jongsi mane du o ban mane ban ulu pulu tang te la bang aso england chot ban ulu mane ala kisu jongsi arji ding ulu putang te penang ana kang len tu la charlu tang te klem tun bom te di asa o akar ja ki kompon bang ki du la pen long li pin pen na prang itum jongsi charli me ti kachi sig mek lu tang te sia kar jang dulu mati di lata men men long tong ti ba long lu pusa mi la hai klem lu putang te la hai pranay mo khai klem lu putang te asa o kisu bang sta mi kompo লালো দুমি সেন কিছু এ দু পুসামে আকার জাং দু মানে মেডেট কালি পুসি তামে আকার জাং দু ইমিনা সিতামে ইমিনা কি মেজি আফান ইমিনা ইনিং কে হ্যাং দু নাং জি লতা ইনিং কে হ্যাং জংসা আবি পুতে বাং নাং কে তয় হুমরেট বাং লা বাং কে চকসে দেয়া জি নিমিনা জংসি নি দুমি সেন নাং জি নিমি নাং জি পুলোতে কে চার্লি বাং তা চার্লি পিমি নাং পো চার্লি দুমি সেন নাং পো আল্লা মে তেং পেন ক্রয় দু নাং পো আপেন কি চু কি দু কে থাক সিতামে ইমিনা সো তেং পেন ক্রয় লুপ তাং তে দুমি সেন পুই অফান মি সেন পো
1: মে পিগলনি তাংতে নাংলি পুলো কেচু কে দোতা মেসে নাংজি মাতে চেলাং নাং পো দি লাসি কেচু হিন বাং কে কো বসন নি এলি তুম আচাত আসন সে তামে চু উন লাপুমা মাতে যোগা কে ক্লেম হোত কে নাংলি কপিনে অক চলং লে কপিনে আকে দক আকি থু হরমু চলং লে লাপুসন সে তামে দোমা
0: লা বাং কে যোগা ক্লেম বম আহুত মানে লাপুলো অক চুলং লে কিছু কে কিছু কে ডক হাই কিছু মি থাঙালাম আবে কিছু যোগা ক্লেম বম হচ্ছে পুস্তে মে ক্লেম চু পুসা মানে চুডেট পেন ক্লেম ফিট ফেডেট নাম চুডেট পেন ক্লেম ফিট ফেডেট নাম পাথি মা হজম নাক জংসি চুডেট পেন ক্লেম ফিট উদাংতে আনানি ইপক সু পে ইট পাত পুসন তা দুকক লা থেক জিম মাটি দি লাসি হজম ডেট পেন এক দেড় ঘন্টা বা দুই ঘন্টা লাসন আন স্যাং পেন হজম পেন সি ক্লেম নাম পো লালু কিছু বাঙ্কে কিছু কে ডক থলাই তা চুমি থাং আপি নেবি লাপেন অক বাঙ্কে লাপুলো যে অক চুলং লিপু অক চুলং লিপু আলাম বাঙ্কি আবি হে আবি মানে লাসন ল ও কিছু বাঙ্কি চুলং সিতামি হজম দের ক্লুই মাতি হজম দের ক্লুই 22 আওয়ার্স লাসন আনা কক জি ইসানা ও কিছু নিথম ফিসি হজম জি পুলো তাংতে ইতুম অকচু দেট পেন ইতুম ক্লেম ফিলু তাংতে হয়তো নানি লাহাই কিচিং দি থ নানি সুপ ইট পা আট নিতক পা অয় পা আই পুতি লাতে অক ফানা কি দুনু দু কক জি আসি অকচু পুস্তামি হজম দেট পেন না ফি নিথম ফিসি হজম জি পর আকু জংসি হজম জি অঙ্ক ফিচু ফিট ফিট পুলোতে লাতা আসা ও ইমিনাসি অক দুনু জি মাতি দি
1: কাসি
0: আর ডাকচি বি সি আকি মি পুলহে আসি নিথম পেন না ফি কিছু লু তাংতে আকু মিসেন পর মেসিন আথিমা এ অকালু মেসিন সাইডে ইতুম চিচি নি নে এ অকালু সসন কু পুসন সনা মেসিন রাই দু মাটি দিন কেলা তুমি কাছে যা কং দু মেসিন হরমু পুসামি কো আনসি উনপো মাটি দি আপর পেন আ বিসি ক্লেম দের প্রতি মেসিন হরমু তা হিনু দাগ জি মাটি লাসি ইতুম তা কি চুতা কো আনসি কি চুনে মা সজুক সি ইতুম তা চুদুন দেত লু পুতাং তে এ অকা ফান মেসেন জি পুসি মাথা লহে

লাকে আকাশবাণী গুয়াহাটি মহাবাহু বীরতার জৈথা কেথানবাং নিলি বন্তি তিমপি ডেট পিলপেন আংটান আডেট মালুমদাপি ইংডেং গ্রেহিণী ইন্টারনেশনেল যোগ দিবস সালনার জুপনলো প্রাইম মিনিষ্টার নরেন্দ্র মোদি পিনিয়াদা ওয়েস্ট বেঙ্গল কলকাতা রেড রোড আলং ইংডেং গ্রেহিণী ইন্টারনেশনেল যোগ দিবস কাতালন পনাসাই আলং চেতং দুনলো লাসপুথাক আলংলি মোদি কানিং জে যোগা গেক্লাম পনাফান নিংকান এসেক পেন আর্নি কেদিং নাই মাতে ও সিগনিফাই করাই সি কেথেন নাই কাতালন আর্নি আসন চেমান দাংলো যোগা কে এবং কাচি ফির আসাই চটকালি বন্তা মুনিত আজাকং তা পাংতাং পনলো পুনিং জে নিংকান প্লিকেপ আর তা আহুত নিংকানিং কয় আসন কাংডু ক্লাপেন নিংকান ফকেপ আর তা আহুত নিংকান থং ফকেপ আর তা আহুত নিংকান থংকেপ আর তা আন্তা সুসি এ অকেডমি আফানসি ইলিতুম আকেমাং দোনাং জি পুটা আলাংলি মোদি নিংজেলো যোগা কেক্লেম বেয়ার পেন এ অক এফ্রান লাপেন কায় কাবুচি আলংতা আকেরাব কেথে দুং দু পুটা আলাংলি নিংজে আসাম আলংতা যোগ দিবস পেন পাংডেন দুনসি কাপ্রে কাপ্রে আসাই দেং পনলো গুয়াহাটি ব্রহ্মপুত্র আলং রয়া থেং আবিরি আলং পিনি আদাব স্টেট গভর্নমেন্ট আহিন পেন কাপি দোপনাসাই আলং চিফ মিনিষ্টার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা প্রাণময় আহিন আরপুকিডো মিনিষ্টার অশোক সিংহল লাপেন কিজুই গেলাং আহিন আনান আরপুকিডো মিনিষ্টার অজন্তা নিয়োগতা চেতং দুন্দ কাচেতং আলং ইউনিয়ন ফিনান্স মিনিষ্টার নির্মলা সীতারামন সি আলোহী সার্ফি আমান পেন চেতং দুনলো লাসো আসাই পেন পাচেতন দুন সি স্টেট কাপ্রে কাপ্রে ফাই সুরি কয়রা কেথম সুসি আরং আলং ফাই সুরি থংকেবরা ট্রক্সিরা ফারুক কেথমরা নেরকেপ কেবরা কেথম আদিম আলং যোগা কেক্লেম আসাই পেডুপনলো জাকং পি পে কামাখ্যা দেবালয়া আলং পিনাপেন অম্বু

লাকে আকাশবাণী গুয়াহাটী মহাবাহু কার্বিং ডেং আলং নেলি বন্তি তিমুং পি কাদ কবিয়া ফান্তা কার্ডম পাজার সি কার্বিং ডেং ফটো ডাং বন্ধুল পিনিকে ওসিক নি ফাইং কয় রাইসি ভোমগুরু আর্নি কার্বিং ডেং কেবাং মিডিয়াম ভি পেন মিটার ফারু প্লিরা ক্রি ইসিরা টকবরা ফ কিলো হার্স পেন ফারু টকসিরা ইংকরা সির কেপলা পেন মেগা হার্স পেন লে ফারু ইসিরা ইসিরা টকবরা ট্রক হ্যান্ডল আদুন্দুয়াং ডেং দাম দিয়া প্রাং পিনি আসারলাম থে আর জি এক সেনাং পিনি আসারলাম থে কাং লিট আহুদ আচিন চিংকয় লুটি আচিন পেন ক্রেপরুই চিকি পাম্বি মেটে সুংরা পেট ফানসি কে পুদা লামথে কেমান কাং লিট কাংথে আহুদ কে দাম কে চিন দোসি কেমি বন্তা আচিন অত হেদ্রা চেপাচিন পাম্বি মেটে আচিন পেন পেন ক্রেপরুই তাহাই কিসুং কে বয় আহুদ মানি আফান কে চিকি সেতা চিকি পাম্বি নাংজি কালিতে সুংরা পেট

0: qua ấp thạc làm gì ở dưới sân hàng
1: Okpran kimisenji apan pluti e okapan kaikis ta meka che pherang mate exercise ke clamber la ke kimenayang theklo la si yoga bu thaksi jinki ponik pola si labangso yoga lam the ka pathan ponji apan pura inut ka chapha ponabang phido alangli men la ke phudang be pi alangli nonamat ke difu government college along si assistant professor asai ki ikbom alangli stamin on studio lo microphone athing no sidolo la si akhai pi nangli phan aprang si kardom na
2: Cardo.
1: Tante akhepi pini litum kaching kiji alam the banke nili than paklarlo lasi aprangsi nali phan karju ponji alam the banke la pohelo international yoga day abanke kumentu melom bensi kepangchenglo
2: kadu ko bi phan ta cardo lasi nangli nang karju abanke lalo first international yoga day kachi parai ke lake ninkan suri hinira grip ho wusik inkoira isi arni isi chiparailo Yoga ke kle majoine oke pran ke misse na joine silasi la soni che parai lo jate anutin sitame yoga bang ke klem si kemi no lo madin ke anutin ta kam ke klem ang se mati di apore we ha gym ki dun apore we ha exercise ke klem apore we yoga hen lo ke min nai lo la ke nang gym dun nang ne nang heavy exercise kuri nang ne nang hem le nang kwan lo minute crep ho minute cap le nang ani bang le klem ta e oke pran phan ke beneficial o me pi
1: ইলিতুম নন লিরমিয়া কাইলং কে অনতিন বাংফু মতে বাংফি সামে সাইড অফ পিক লবংসো সাইড অফ পিক জক আজহা গতম কে অক এপ্রান ফান কেচলাং পাংক্রে মতে আপোর চিপিউন এদ আসন্দা দদ লাসি হালা তুম ফান জেসমেট কলসো ইয়োগা কে ক্লেম বাংসি কি মে পমেম
2: আহক ল নলম অনতিন তা অক প্রাণ কেচলাং জি ফান আপোর সে আবে সব তা কাম কে ক্লেম সাই চং দা দং সি
1: কালং
2: লাসি এলা কেসো তানং বাত বম ল লাসি স্ট্রেস দুলো এনজাইটি lo di inke adapen hu ani kang sam anke kami cheklem kang ni lok lo lapu jasemet ekdom kampi ke awe der lumati kang ni lok lok amoy kisu diabetes inke blood pressure dupik lo mane non lom heke so phai tanang pat bom lo la si la hai chipa mi chi pulote yoga henu ke klem nang po la si ajhak asana do la klem lo pulote la hu kwan mala hu mane ke so te hedi chipa mi i un anta ke klem ke ani si klem lo pena klem kle da ta ho po ke chok chilo la ke ani wan si klem nang po consistency bang do nang po he
1: kala tante non he jong nang li than pon lo la ilitum sai ke do ajok anutin sta me stress la pen anxiety sta me topic lase labangso stress lapen anxiety kapajum jia phan bangke koloso yoga ke claims ge me pom mem
2: la di mane asana he di do pick ke sob asana ke itme claim et un e mati di la si achahak asana do mane joy keeping ke claim un hem sitame nang nangli hem sitame claim un lo minute grip ho anta cho ani si la lupote asana do tadasana pudo mountain pose nangli ata pen ha ani ngang sam an kam ke claim bulolong kang ni di mane jasemer ekdom kampi abe ma tinon ke aprang prang adina son ke la sila son phalo pote la tadasana bang mi pick mountain post pulo lake lake arjap nang po he arjap nang po iria thak la prayer post ason bonai nang po la itum emoy he di emoy ta lake mane a posture nang pa melo emoy ke su pini anta nang pa mi inke dolang ako bhujanga sana pulote la bang cobra post lo মেপি ভুজাঙ্গা সানা হেদি লাবাং ক্লেম লো পুলোতে হেদি নাং পিলো একদম স্ট্রেস হে নাং একদম মানে আন্তা পেনা নিগাং সামান কাম কে ক্লেম মাই স্ট্রেস এমোয় এরেপ কে সু ইরিয়ে কেং কে সু আন্তা মেপো ভান বাঙে ভুজাঙ্গা সানা পুলো দে ইংকে রিক্সা সানা পুতা ইসি আসানা দোলাং লাগে থ্রি পোস পুলো মানে থেংপি আর অসন সি তোমার জাপ নাং পো হে ইসিয়া কেং না থুবাং চিবি কক নাং পো ইরিয়ে বাঙ্কে আথাক চেপন সি প্রেয়ার পোস আসন দো নাং পো লাপু ইসিয়া কেং মিনিট ফো ইসিয়া কেং মিনিট ফো লাসন হে চেলার বই নাং পো লাসন লাহুয়া আসানা কিছুমান দু হেদি মানে লা ইনি ডে টু ডে ডেলি লাইফ হে আনিবাং ইতুম হেম মিনিট ক্রেপ হো বাক আন লিখলেম তা মানে আকামবাং পি
1: yoga ke klemalong pranayam bustameli tum arjulong long lasi ke ongdung atum ke pranayam ke kopuson si ke klemma kopia phanma chini ne data the lasi nangli masap so pathi hek pen than pa chini tha te la pranayama putha
2: pranayam ke di la ke mane exercise lo pran itum pran pulote ok pran lo mati di lasi pranayam ke la ke exercise lo asana ke la ke halale belek lo halata

0: asan mani itum ku puson si kangni ning ma ohla e bang he kuson si stress ki kuri ning ma halalo tami pranayam bang kala khedi itum ichit he he ichit he ke chi en he di mane emi thang si chi control nang po la ichit he ke chi en ke chi control ko so hu si ichit he chi lo ning ma ko an si chi control ning ma la lo pulo te he di stress anxiety phan ke me piklo pranayam ke aja ka tum mane pranayam pen asana he di mane a difference chini ne dati timati a hol mu ge si bet lo he a si tami bangke control of breath pupo hai english pen pulote
1: tangte ilitum la pranayam la pen kapre kapre ka sanas ke klema bangke arni sielong minute ko an ba ke klem si ke me po arni sielong
0: arni sielong minute in ko no hati minute thong kep ke di klem bek ning pubo phi se ta ma apora ve det lo mane la ana porta chipiun e det lo pulote minute kep no hati minute kre pho an da cho isi asana lo isi pranayam lo
1: me piklo tante la minute ke ba minute ke pho ke klem bang ke adap ke klem tong ke me poma mate arning sam ke klem tong ke me
0: eni ke hedi bilo pranayam puno asanas puno adap si ke klem si ke me hedi adap ki thur pen klem phit lo pulote la anso se si ok pran phan ke me anta adap ta por sa be dat lo pulote specific apor ke bang pupe nang aningang sam le klem ta cho sitami eni ka adap ke klem si ke me he inke non lom ke alusu sumartum ta nolom ke abimar du mati di akiso du mati di alusu sumartum ta happy co di pcos do piglo angton lalu pulote alusu sumartum han ke ne ki pudami puke ala butterfly post do mati di la bang klem vek tha alusu sumartum ba lalu pulote pcos pcod phanak mi ulu galang pelvic muscle samukhat he di pa strong po
1: pranayam tang ho la pen asanas tho lai bang ke ilitum che than long lo la si la song bong pen kapre ki klem pon thunang lang dolang ma
0: dolang meditation dolang meditation ta mane yoga part lo nangli asana samokha klem de lo pulote itum e ok e pran phan akko mane stress free ki kuri ji phan he di la pranayam kuri bom huta itum e chit he kich control a joine khelak pikini pini ke dui mati la so joine meditation bang ke klem bek ni meditation klem lo pulote itum la blood circulation he la e brain long ke dam he la so joine he di e brain long an pini lut po pilo popo oxygen he oxygen level bang bar hilo pulote stress bang ke kom lo inke eme ke jang phanta me piglo no lo matin ke hodai ta adap ani samote mobile di screen long si tum bisi osomar tum lo ile arlinge the tum lo athema online akam si ki o
1: kalang
0: la si meditation ke kenang sot people lo pulote eme bang no lom ke jang kom muni tum hedi la si meditation claim lo pulote eme ke jang bang sleep cycle pu hedi la bang ke me piglo improve
1: yoga ke litum chini lo mate thek don long lo पर फिर समय इलितम बिहेक थी हेक पेन के क्लेम बम वांग बम लपसन के काली लसी के क्लेम का पंग चेंग तो माते ला बिगिनर्स तुम बंग के कोलोसो योगा के क्लेम से के मे पम
0: तुम ता नोन से के चार्ली दुन लंग मति दी यो सुकुपेन के योगा के कुपिलो मयो का चिनी ने ओ लसी नोन से के चार्ली दुन लंग पोत लसी ला के क्लेम के पंग चेंग तुम फन के ने सजेशन के ला लो ने अलंग तुम फन एडवाइस की पी के तो माने दी अके जॉइन नाइन नाइन ले एनो फर्स्ट अके जॉइन नाइन नाइन आसनास प्राणायाम मुखले एनो ला মানে মিনিট ক্রেপ হ মিনিট ইং কয় আন মানে কে ক্লেম উন হেদি লাহুয় লা প্রাণায়াম তা ব্রহ্মরি পুদোমাতি দি ব্রহ্মরি ইং কে নদী সাধনা লা ইসি অনুকান চে বন পো কে ইসি পেনা কো চিথে বাং নং পো ইসি অনুকান চে বন পো ইসি পেন চিথে বাং নং পো লাহুই হেদি লাহুই সিম্পল সিম্পল হে মানে আকে জয় পেন সি পাং চেং নং পো লা সো ফি লাগে লে তাকু লা আন সো সে দোলা প্রাণায়াম আকে থে কে থে লা কিসুং কিসুং হলা পান্দাম থু মেলো ইং কে আকে জয় পেন সি পাং চেং নং পো
1: নিলি পুথত আর্জু থিলাং নাংলি ফান ইয়োগা কে ক্লেম আবাং কে ইনুয়ের লাপু কে ক্লেম তং কে মেজিমা মাতে মুনে দা ফাইদ ও আংবং কে ক্লেম তং সি কে মেপো
0: ইনি কে ইয়োগা আফান কে ইনি লাপু পিলো সুংলোর কে আবে হেদি ইনুয়ের কে ক্লেম সি কে মে আলিং দু ও কে ক্লেম সি কে মে আচ্ছা কোসন মা কমেন্টু মা আপোর কে লং লো তে ক্লেম মেলু ইয়োগা কে লাসো বস্তু লো মানে হেদি লাসো না হরমুলো নাং ফান মানে সুংলোর আবেলু পুবয় ফেসিতা মে আলিং দু ওলো পুলো তে কে ক্লেম তাইনিং আরং পয়াত পো হেদি মোটিভেশন দু পোলাসু সে ক্লেমুন পো মুথতে এমিথাং ইনুয়েট কে ক্লেম লো পুলোতে হালা বাংকে ইনার পিস অফ মাইন্ড দু পো হেদি লাঞ্চল অ ডিফারেন্স কে ইনুয়েট ক্লেম মে মুনি দু ও তা ক্লেম মে থাং আলাম হবে
1: লা প্রাণায়াম কে ক্লেম বেন বাং কি লিতুম ফান কুপিপিয়া কে রাপ মতে লিতুম ফান কুপিপি কে মে সেনাওয়ার সাইছে লং পো
0: এ ও কে প্রাণ ফান পুলোতে কে মে দু পিকলো
1: কালাং
0: এ ও প্রাণ ফান পুলোতে এ হার্ট দি ইতুম ইনিং হে ইনিং নলম কে ইনিং কে সোবে মাটা দু পিক হা লাংস তা হ দি ফোর লবো লাংস কে দি লাংস আবে মাটা দু পিক মানে আকিসু হে
1: কালাং

0: ne am klem jate la tumta ki puri stress la mobile ong la tumta online si class ta ni tumta do do ahut pen ke di la hu kelang a join stress dolo la tumta ha ke su pini pinata dolo la sila hu ke pajok wan ye hansi la so subject ki bi ki bilo
1: tangte pinili tum pena an ke chingki che thanlong lo yoga phatha ke le damde sami dogok ta hai la si non eli tum chingki bom malong penang li pine nangli ning arlo kamatha pen ke than kang tung la pasan dolang ma
0: ও নীলি বাং হেদি নন লা ওবে কি মি তুম হান লা ইসি বাং থান জি পুহ মানে নন লমা দিন কে মো পেন ইতুম জি থান বো মা তেং লমা দিদি ওসোমার ফান্তা আকোর সি নন বিপি কোক লমা দিদি লা সি নন কাম কে ক্লেম কোয়ান মা আপোর চি পি থেক থে কাম লং সি সপ্তা দি আসায়া কা চে ক্লেম সি সপ্তা বিজি পুবই ফেট সি তামে আসাপ সো আপোর চি উলাইরা দি yoga bang klem tha ani wa la lo pulo te alang li tum tang thek chilong ji aw ka pran ke meang thek chilong ji asi ni so phan ta chuning ri lo non owi ki mi tum han anta sar pi sar bura punon mane limitation a belo di yoga ke hema jok tak lem me ni la si la so a bang si ke chuning ri lo anu tin ta jate klem ti mise
1: tang te ili tum ching ki je thana bang ke non banana por le lo la si a por ke chok lo la pasan si ni li thek long la si ke le dam de an sta me mo ke bang jilang ka prek ani le li tum pothot কিচে থান থুলো না লাসি বিনি লিতুম কাচিং কিচে থানা বাংকে লাপান চিংকি পেনলে রিপন চেকলো না কার্ডম
0: কার্ডম চোরলো নিলি ফান পিনি লাসো আকাশবাণী লং আসাব সো সিতামে যোগা পুথাক নাং চে থানু লং লোপ চোরলো
2: লাপানপর নাং লিতুম যোগা আপুথাক ফুডাং বিপি পেন চে হুচি পুডালাম জিত আর লং তাংলো লাকি আকাশবাণী গুয়াহাটি মহাবাহু কার্বিং ডিং বাংসওয়াং ডেং পিনি আকাশবাণী গুয়াহাটি মহাবাহু কার্বিং ডেং লং পেন কে পাচা তাক পঞ্চেং আং ডেংলো পুথা দুন্থু এসন গেনাং সদ বীরতার জুয়েক সেনাং বোরেং বীরতা ভারত সঞ্চার নিগম লিমিটেড আলং আকিলে কেদু ফারুই সি জুনিয়র টেলিকম অফিসার আং হয় আফান কাচনিং রিয়ালু হাংপন টাংলো নংনাম চেকলই জন সেকা সুরি ক্রিট ট্রকরা ফারু প্রিভেন সেকা সুরি প্লিকেবরা ফারু ফ আলোক কাপ্রে কাপ্রেক বনাস্তা দুজি বাংফাতুম টেলিকমিউনিকেশন ইলেকট্রনিক্স কম্পিউটার ইনফরমেশন টেকনোলজি ইনস্ট্রুমেন্টেশন রেডিও ইঞ্জিনিয়ারিং লাপেন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ইসিমা ইসিয়ালং বি ই কালিতে বিটেক ডিগ্রি দুনাংজি কালিতে ইলেকট্রনিক্স মাতে কম্পিউটার সায়েন্স আলং এমএসসি ডিগ্রি দুনাংজি বাংফুয়ার্টা নিঙ্কান ক্রিনার কে পেনথং কে পাং বংশী দচনাংজি আংতনালাম থেলা পেন কাচুনিং রি আফান বিএসএনএল ডট কম ডট ইন আ ওয়েবসাইট আলং লং ইকমে কচুনিং রিয়াফান কিজুত কে জখং নি ফাই প্লি হ্যালো স্টাফ সিলেকশন কমিশন ইন্ডিয়া গভর্নমেন্ট কাপড়ে কাপড়ে হামফাঙা লঙ্কা পাপলেং পঞ্জি ফাই ফারুক্রেহিনী রা ফারুহিনী রা ফকেবরা ট্রক গ্রুপ বি লাপেন গ্রুপ সি আংহয় কাপাপলেং ফনাফান কম্বাইন গ্রেজুয়েট লেভেল এক্সামিনেশন মাতে সাতলাং সুরিহিনী রা ইংকরা ট্রক চোপা পনলো জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার আংহয় আফান বাংফু ম্যাথমেটিক্স আ সাবজেক্ট আলং হায়ার সেকেন্ডারি আং দেং আলং আভিনয় টাফারুং বং ফান ট্রকে পানম্বর গেলং পেন পেনাপারা গ্রেজুয়েট নাংজি কালিতে স্ট্যাটিস্টিক্স আ সাবজেক্ট আলং গ্রেজুয়েট নাংজি স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেটর গ্রেড টু আংহয় আফান বাং ফুয়াতুম স্ট্যাটিস্টিক্স ম্যাথমেটিক্স ইকোনমিক্স ডেমোগ্রাফি পপুলেশন স্টাডিজ অপারেশন রিসার্চ ইনফরমেশন টেকনোলজি কম্পিউটার সায়েন্স কম্পিউটার ইঞ্জিনিয়ারিং কম্পিউটার টেকনোলজি কম্পিউটার অ্যাপ্লিকেশন ডাটা সায়েন্স কালিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আলং ডিগ্রি দোনাংজি আং তনালাম থেলা পেন কাচুনিং রিয়াফান ওয়েবসাইট এসএসসি ডট এনআইসি ডট ইন আলং লাং ইকামি কাচুনিং রিয়াফান কিজুত আর্নি কে ও সিগনিফাইং করা হিনি হ্যালো বরিং বিরতা পানি কাংতনিকল পুথত আদুন্থু আং দিং চারি বাং দিং কে হাং আলুঞ্জি রা লং পেন লুঞ্জি রাজুই সেনাং কি লুঞ্জি পখিলা লেথে পি লাপেন শুভরাম ইংহি কি লু নালুঞ্জে থাক তোতাংটি আর্জুই সেনাং পখিলা লেথে পি লাপেন শুভরাম ইংহি কি লু নালুঞ্জির আলুনালাম থি নাংলে মানতে মালং পি

পিনিগাপর চক ইং রসে আকাশবাণী গুয়াহাটি মহাবাহু কার্বিং টেং প্যানেল পানসি কানকনিকল প্যানামলে পুঠটা পরতিন পেঞ্চে টং থাকলো নাং দুমি থাকমি কুরবাংথু।

বড় লুনবাড়ি মজা আমি একলং পেন কে পাদুসিয়া লুন আর জিউক সিনা সামেলে বসুমতারে কিলুনালাম আলুন লামতে গত উন্দে দামরুম বানা তদাংতে আর জিউক সিনাং

0: সেটা লতার
1: হুম
0: হাবিব পেন্সিং আর কিচর সিগবান
1: ও হাবিদ পেন্সি কি চর সিবা
0: কিচর সিগবান
1: লকে পুদাম মেরা জানতে হাবিদ আ থেমুকে লহে
0: হাবি থেমুকে ল
1: ও হাদা আপ মেসিন নাংলি চর সি ওয়ান ল
0: ওয়ান ল
1: ওই
0: ওয়ান
1: এতে
0: ল
1: কসন ল নাংলি ক্ল্যাম কে
0: বেন্ডিস ল
1: ওই
0: আর সি লাস আঙ্কুর পে ওয়ান ল
1: ওই
0: আঙ্কুর বা মাসি নিলি আকু পুলি থিন থাপ থুসি আকু কি ইথু
1: হুম থাপ থু দেরা ফিং কে লাগে নি কো আন ল বিথু নাং পো
0: লাগে সালা আঙ্কুর বাং ওয়াং দেল চা দা পোতে জ
1: ওই
0: চিকলি ইয়ন কা নাকি
1: হুম
0: সিমহলা আঙ্কুর বাং ল পান দা থাকসি আং টু দা বদন বাঙ্গি
1: আবদন রাং পো
0: ওই আনতে লাহার লু বাং কে আঙ্কুর সাক পাম মিলন কে
1: হুম হুম
0: আবদন বাং ল পান তে পুলিথিন পেন ইতুম পঞ্জি ইনসেক পো রাসি আহুলি গলাং পাকলু জয় পো এ পো সাই ফালে লং লি পি পামে পো বেলক্লিং ল দান দে কে চাইনো পি নে কে পাই দু লন তে রেং রে ল
1: ওই ওই ওই
0: সে রাসো কাপাই দু রে জি আফান কে মাথা দু নাং পো লাং
1: পামে
0: নাং পো
1: ওই ওই
0: সে রাবুসন ক্লেম ল কে হালা দান নি লাসো প্র্যাকটিক্যাল লং লাসো এ দে পেনা পি কে পিনে 3 ফুট বাক দলো
1: হুম
0: আন ঘাট একটা 3 ফুট লতাংতে কলম পিমেলো
1: হাদা বাংকে লানো নাংলি এদের লতাংতে হাদা পেন আবুদন চেবাং পো ফুট থম লতাংতে নাংলি কলম পিথু নালা
0: ইংলক পেট পো
1: ইংলক পেট পো
0: ইংলক পেট পো ইংদি পো আকো দিং থুলো পন্ত পেনে 2 ফুট 3 ফুট লতাংতে আকো ইংলক থু পো নিংকান ফ্লি এ প্লেং লতে কা পাথে লংগে
1: ওলা নিংকান ফ্লি লতাংতে পাথে
0: পাথে লংগে নু দেং আসন পু কু ভাম পো আবিন দলো কেলাং তালাং মে দই বেলন কে হা বাঙা থি মুকি পেন দাগা থি মুকি না প্রেক দাক পো
1: লা মা প্রেক দাক পো
0: প্রেক দাক পো
1: লা পুসন সি নাংলে
0: আই আসি নি তোমা সর গসি নাং থি মুকি ইন ডাইরে কাং ডাই পাদিং গি দিয়া থান থে দা লালো সা
1: পুরা মেলা তাং দে পিনি নাং নি দাগ রেডিও লং বাং পেন সি
0: নাংলি
1: নাং থান নাং থান লো সো সি তামে নাংলি থান দে মা জাও পান সি তামে আসি নি
0: লি নালে ফানা পাক লাংই বুঝে লা আগং দা নাং ওয়ান পিচে নাম লো নি লা কলম কি পিতাং আপলো লালো
1: আই আই
0: নালি ফান্তা লা সারং না পাক লাং ইয়ে পাছি নি নামে ইনু
1: না মে পিগ লাম লতি সো সাহ তিসু সাহ দুন থলাম না চেথা নাম না এ রং পেন এ রং নাংলি কো আন সি কা পার নুক নাংজি আহিলি লাপেন এ রং পেন এ রং কো আন আন লগা পেচিং হাই নাংজি লা সোলাম দা থানজি মা
0: এলে এ রং পেন এ রং বাগে সানি লিগে আ রং পা মে মুচজি হর পাও মুচজি পা মাসি নি লিগে দেল ফুট দুক দা কানুক দেল ফুট
1: ফুট ইসি রাছি টিম
0: ফুট রাছি আজি টিম
1: লাগে কারনুক ল
0: কারনুক ল আঙ্গালা পান কে পুটে এক ফুট পুটে এক ফুট সাগি ফলে এক ফুট এক ফুট
1: ওই ওই
0: আছে দাক্সি নি লি এ এ ল জে নো হি দে লং টেক দে মিউ ল
1: তান লি কি কি এ হুদা বাং এ হুদা বাং চা নো হি পি দো নাই ওই ইনতে নাং লি নি লি ফানাং থা নিক থা এ রং পে নে রং বাং কে কো আন ল কাপাচে হেলু নাই বাং
0: লাগে এ নন লি ফুট ক্যাপেন
1: লাগে এ রং পে নে রং আছে হেলু ল ওই লাপেন কারনু গো বাংকে ফুড ইসি রাচি টিম
0: আচি টিম
1: পারনুক নাং
0: পারনুক নাং পো
1: লাপেন এরং পেন এরং পাচি হেলো নাই বাংকে লাকে ফুড কে
0: ফুড কে ফুড কে বলতে আন নানা সিতা মোলা আথি নাং দুলন্তে আলা আরু ও বাংকে নাং নি গিনি দা আলু জক ফল লামাত জি জত গায় মাত জুদি লং লল
1: নন নি তেন নাং লি লা আথে নাং এ দোপিয়া তুম বাংকে লং লি পেন কে কোন আন বাং ইং তুইলো
0: নিলি নন গে লা আরং আ কি দিং বাংকে তে নো ফুট দস ফুট সি দোপো
1: ওই লা সো পসি কিলিক তা জয় কেলি
0: কিলিক জয় কে
1: ওই ওই তাংতে নিলি আদুন থু নাংলি ফানাঙ্কার জুই আলাম থে বাংকে এ চিরি সিয়ালং লিয়েলো রং কো আন বাক এমে নো নাংলি কি এ আতেং বলো তাংতে
0: চিরি সিয়ালং কে নিলি রং ফম কে বেসার
1: ওই
0: আলা দস ফুট দস ফুট হে
1: ওই ওই
0: আর ওই জন্য 12 ফুট পন্তে রং কোইং করো ফ বাকেলে রকপো
1: ওই ওই আদুন থু চিতান নাং ইসে নাং লাবাংস থেমুকে লং আর রং থে থে টিকে কপিনে ইংকি ইংকেট কে বর লাপুসন নাং লিথেক লং
0: লাগে সা লাপু হ হলা ইংকি ইংকে দা পাংকা কাপায়ো কোনিয়া ফান কে লসল কোট কে আলাই তোমা সালাম থে পসং থাকছি থেঙ্গে চামল কা কি কিং লও নাই পসং থাকছে হা লসং কি কে মন মে তুম লাং আবের কে নিবাং কে উনে কে
1: উন এ
0: সেতা লা নিবাং কে লাং আবের দিয়া ফান কে নিলি কে মাথা ঢুকে প্রয়ং ফে ই পল লিমু এ পল
1: ওই লাসা দাগা দাগা বাংকে
0: দাগা দাগা বাংকে হালা ফিনু তাজাজি আমার ভু সিনিকল অখন এ পলো মাসালা সুকা পাংথাই লক কর মা থেমুকে আংকিয়ান তা হালা বুতে বসু কারলে তুমকে পিনি চুলতে লা দাগবাং পো
1: ওই
0: লাসিলা কারলে তুমি তা লাসো আংকিয়ান কে তা থেমুকে লং লির পো জক পো
1: ওই
0: আগে নিলি মেথা হালা থিমুকে তা অগ জক ল পুটা জক ল আন লা সু থিমুকে গ চং হং নিং কান ফ্রি গ চং হং ফান কে ফি নু পে না গ সি ফানা আর চাক দে ল
1: লাসন সি নাং লি ক্লেম

0: ตอนแต่ละปอยซามันตะกางปุ๊บสิสุรีท่อมนี่พนันตะกางโอ้เอสุรีท่อมแล้วเสตาย
1: อ่ะกะละ
0: อยู่บ้านบ้านชีบีติกางโล
1: เสตาลัมอลัมจักนางชีบีติกางซันโลดิเมเปกลัมโลนางลีทานนําติโซซังฮอดุนทุจิทานนําเอกซันนานอนางลีปินิงเกคลิกเชงโลปอสิลาเอรองอะเทมุเกลองบิตุงกอันอันบักโล
0: เอรองอะบิตุงอลองเนลีปินิงอะคิมิลาปอซาจอบิตุงเกเวลังบิตุงโปรแกรมเกจิออลรองพอนางปฏิบัติอบองนางกลัวจิกกละมันยิงจิกกปละ
1: อินเดล่านางลีบิตุงแคปเกดูปุลล่ะเสียละบิตุงอิสิลงมือนางลีปุลล่ะละเกทีแคปทีคริสโรเกดูปุนางลีปุลล่ะละสวัสดิ์เองปุลตั้งเตละเกนางลีเทยงสิสักแคปปุลตั้งเตทียงสิคริสโรดูปุลตั้งเตนางลีดักสิพารุสิระโรแคปบิตุงอิสิลงนางลีลงเอลละเป็นยงสินางลีเอรองลงยงสิบิตุงแคปปุลตั้งเตนางลีสุริศิราพรตรกตังค่าแค่นางลีลงเอล
0: ลง
1: เ
0: อล
1: ไปตั้งแต่ลาบังโซไซเกนางลีพิโลปุนันดีลาเกกิสุงโอไซกลีจอยเกลาเป็นรัดตุมสิตาเมนางลีตุมจกเลเมปุนางลีหินเป็นกบิโลกิปุนันดีลาโซลัมเทป
0: นี่ลูน่าจะหินเป็นเกเคลมกิจอยเกปีนี้จิตมิงพัตตาจกพลอดลาเป็นเกกปีนี้อาร์เวจังวิลีเลเกเคลมิงปุตากาลีนิการสิลาคีเอนิการสิปจกุนลอบลอนเตala muhani kipo son themukia dak anaras bini e polo ponte ki claim bi sumia phanga thanga ni ni matha da manke so pin so da ne so lo ta e un baba himi pita sela lete a poisa do baba lo
1: jong se long le le do te
0: jong se long le do ponte sok su no long no banda e banda ta mi matisa
1: mi
0: kala po si ki claim ang si itum chi hung pote lata itum kere ngatwar ke du ke du pe me hoti ni chi pudam thi po non le bangke
1: ai ai adun thu bangke karbi karba ga tum sita me mohen ne ligi posona tha themo ke po alam the bangke chini ne bangke abelo la pen arjulong la pen theklong lok pen ke chulong tum si ke onglo sita ili tum bangke koson abidi pen si ke chu nei ma bangla thek the da la si dang li ha china border ke dodam hadak bangko son si kichu lapen dak ilitum karbi karba tum se tha phusar phisar tum pen itum kichu ko ansi ka che pre lapen ko son si kichu nang yi la solam thita nang lihin pen thani ma ti so ke
0: o so ha da ni li ki thek am long a ting te itum kar biang long kichu pen pre pre lang sa
1: oi
0: ha da ke la son dibu ga long ke tha ba men thu ta la hi long ta teng ki bi pa amen thu
1: he amen thu oi
0: hala so amen thu pen si bang ke ro thu et po ro tu cha cha cha policy phi phe phang hai
1: oi
0: po ki mi rai ta ki ki bang costo hai
1: oi
0: ta la pe lo ta la su si la su tu ro as phule ta ko dang thu ji tu mi thu ta han ki tun ba bang ha tu ka han ki tun se ta phak ok pe ta ho pi de ta ho pa ka we a the su se tu ki su just me important ke
1: a the su ho
0: a the su
1: la the ke the ho bang
0: ka le
1: oi
0: hala thige thio bangka hala mai pu bom nikan thimi chue phan amua kreng hai hala so kreng a tin to si chu thu
1: hala tom bangka
0: hala tom bangka
1: oi oi oi
0: ra sinil li lagam lo Manipur informed lo informal ge chu pa ha tum ge chu ai siwa da level
1: oi prek prek
0: prek prek
1: inte la so penan pada ka prek ka selam thu la pusan dan nang li thegon long lang
0: non nang li ket la so ge thegon lo bangka amen thu gi bi da thegon long sa
1: la banso themukia manthu
0: ason themukia manthu hai
1: oi koson lo ke nang lige thek dun long ateng pulote
0: ke thek long ke ni ala wahana bojar ki jor long hai aso Manipur le dukan sin ni da ke long nan pulithina packet ban se bang ka kulita hala ka salamani thek ne dala hai ta pulithin se chona pulithin ni sia long pharo se ka packet
1: ko an bag do ji la
0: pharo in ya gram do ji
1: la packet se lo
0: ke ni sia lo
1: oi oi lage ko pipia seng lo ke pi hada
0: ke seng la tum ki pia bang ke do sa la ne bo bang pi dun de se ta la pula hansu
1: oi
0: ang pe ga la in ti lan la bo la tum pe men thu
1: man thu la son thom
0: son thom
1: beri ka do ge
0: pi ke pi se ta in ing hang lo ke na ma long hai
1: ni
0: bri si nai bare bri ke do pi ke nang pi po ne bri jo che bane pi si pi ke nang pi po
1: oi la so tin to bang ke la ko ku pu son lo la tum ka sala ki chu ke
0: la tunda la nai tu le kalbi ka ba tu ke tin kalbi ka ba tu le nem pu de ne ple hansrong a men tu bi
1: ba son
0: he la son a niom son tok tu po a hu a nu po ki me na la the a ki me na a nu po a li ba ret po a na de ki pen tok po
1: la mu a hu a na bang ke
0: war et
1: po
0: ki ik du ko ma ti ka ke chu no
1: kala

0: ki loko ma si dob li ma si la swa a tin to lang po ma mang thapa me ba me si bi ji la ye
1: oi ente la swa tin to bang ke mo la tum ko kupi ne ne aseng pi dun thu po
0: oi kang mo ya la han da thu thu mu jolo
1: oi
0: a pi ne bo homa ro pe me tun ta i tun me thu me tum ta pi yok po so ang tha ke aseng a bang mi u lu sa la
1: oi
0: ke ra phe tan o kol ki chu chot ka li ke ra phan ta thi u pa ba
1: oi
0: be ma ra phan ta e po ka phan ta pi ne nang po ki lu hi
1: হাদাক চাইনা বর্ডার লঙ্কে দাম পেন হাদাক হালাতুম কে চু লাপেন কোসং লাতুম কাছে পারি দেং মা লাং সাইকে ক্লেম মালা দোগে নাংলি থেকলং লাপেন লাদাক বুদাম এলো তে দাগ ইতুম কারবি কারবাক আতুম বাংকে লা বাংকে প্রেক পিক ইতুম কে চু বাংকে আথে গেলে ইতুম বাংকে লা আথে ইংতাংলো পুলো তে মে হি বলং থেকলো সব পিপ ইতুম হেক পো টক পো চুপ কাজা তো পাকে ওয়াই পু ইংতি পাশে তা চুপ পো নেম পো চু তাই চম পো লাপু লাপু সন সে কিছু সেটা কাছে প্রেগে বাং দো
0: কি ওয়াটা তো কল কে স্যার হালা হুগে নে বলছ লোকে
1: বলছ
0: লোকে আমু না লো মাতি
1: চালাং লো
0: পুছা তুং কে আমু চ কাই লো আলা তনং তে আহু লাগে জেপ কি চুজি পা আই
1: আই
0: আকে রাব দাম কি থি
1: দিসো সং হো নন ইলিতুম লামথে রিদাম দে আফ্রা নাংলি হেন বেন পিলো পুদাম জি লাবাং সো থেমু কে আসা কি তুম কার বিয়াং লং কে লংলে কাদো গো মেন তা নাংনে লাপেন লাবাং সো আসাই আথেমু কে কে লংলে তা থাং দা লাগে জেক দাম দে আজারা লংলে তামে লাসি লাবাং সো আসাই ইয়ং সি চুক্লেম পা মে থেক বুলো তাং তে হেম টু নি সি কে লাগে চে পারেং উন পু নাংলে রেডিও কারজু আরার তুম খান থান জি নি খাং মা
0: থান জি নি হাং সার নি নি হালা নি নি তুম হেম থু নি তুম হেম ইং লং হাং চরা হে
1: আই
0: নীলমূল খনা বাং এরং আছি বাং গাড়ি চিনামা এরং থিমুকে আলাম বোলো ইংলা নাল সত্যেম পুহলো পুজো থান চেকল বাং এলো মাসিলা রং নি পেন হাদাকে শিলংগা দল ও পছি চুনিং নিলি দামকে আলাম গাড়ি চিনাম এলো ইংলে একাপে ওলো নাং না থানে কাং থিমুকে লাই রং নি পেন উসো মাদা বাচারি লো কনে হেম দাকে লং ইলো হয়ে আলাম নাগে থান আসি ক্লেম নন আকো ক্লেম থ নিস আলাম বিনিগে ক্লামিয়ে ফানি লং আরং নাংহাং দলো
1: ওই ওই ওই লাসে নাংলি পুদামিয়ে বাংকে চোক্লেম থেকলো তাংতে চোতা চোলং পো জর্তা জর্লং পো লাপে নাংলি রেং তা রেং পো হেমতু নিসি বাংকে ওই ওই
0: লাকে সা কুলি আফানগে আফিজি হুসিনে মাথা রসা লাথে মুকেয়ং সে আকে কম তা জিলকে বাক নেপু পেজা চিল ট্রক ঠকসি বারে নাং ক্লেম ওন তা আকে রেং দো
1: লাকে থাংতা নাং নাংলি জক পামে পোলা বাংকে
0: লাকে নিবি একদম পুডাক পো
1: আই আই মে পিগালাম লতি সকে হাই বিনি নাংলি স্টুডিও লং ওয়াং পেন এলি তুমলা থেমুকে কাতিকি আসাইলাম থে পুথাক চেথান দামলং আপেন রেডিও কারজু আর রা রা তুমসি তামে এলি তুমকা চিংকি কে চেথানালাম থে নাঙ্গার জুদুন লং পেন আমেক প্রাং পো লাপেন লাবাং সাই কে ক্লেমিয় ফান আফ্রাং নাং বার পো পোসং সি নি তাক রইল বিনিকে অপরচক তাংলো পোসে এলি তুমচি হুচি পুরালাম থেকে লা পান লিং তনো নাং নাংলি কে ক্লেমা সাই পুথাক আনসি তামে আর নামলে বিধি জ্ঞান হেজু মেডাম পাপি দা কারডম তিসো সাংহ
0: কারডম
2: রং রোবো যা মেঘলং লাফানা পড়ালে তুম থিমুকে কাটে গিয়া পুথাক আকেহাই লং সিং তিসো লাপেন হুটবাং জোনেস রং ফারং ফং কাছি হুট কাছি পুট আট জুক লং তাংল লাকে আকাশবাণী ডিফু

সিলুর কেলাং নো এবে কাচিং হয় সনসি দুমা কে মং দুমা কে চু এ অক এপ্রান এফেলাং নো দেট জি পু চিনি লরফিতা কিরিম পা মেটমে কপিয়া ফানসি নি লিকে জং মা পোলতে ইসি কেহেনো নাই রাকি হরমু দুমা তা কাফেরে মে মে কে এসনল নীলিলাম থে থান বাজির মিদাম দে ফ্রাং আফ্রাং সি কাদু কাবে রেডিও কার জারা দো আনা ফানসি তামে নিংকাং সামা কারম বাজির ইগলো লাসিপিনি পাইথিহেক পেন কে থানজি আলাম থে আথে পিলাকে তোবাকো মাতে দুমা কিরিম পেন জেসেমেট আকিসুং ইলিতুম কাছে টং লাবাং সৌপথা কে থানজি আফানসি নিলি বর ই ইকপো সুমিন্দারা লং তোবাকো মাতে দুমা কিরিম আফাই দোপিক খাংজাং তাংলো তোবাকো মাতে দুমালাকে ইসি কাফেরে মেমে আসন কে অং দো আতুম কোসন সি দুমা কিরিম আকিসো কে লং মা পুলোতে লাপুসন হেলো দুমা কিরিম আজক কাফেরে মেমে আকেসু কচলং জিয়াং থেক দো সনসি ক্যান্সার হার্ট ডিজিজ নিংকেসু লাপেন লাং ইংফরা কেসু লাহাই আকেসু কেলং জিয়া ফান প্রাপিক লাপেন ফেরে মেমে আং থেকলো দুমা কেমং আতুমা ফান জেসেমেট আকিসুং কেলং আং থেক কে লাপুসন হেনলো চেথে কেবাং সিতামে কাসিক সাক মাতে চেথে বাং নোরেম আসনসি নাংমানপো লাসোয়া ফিজং সি দুমা কেমং সে সেরা মং থুলেম দেট পুলতে লাংস মাতে ইংফর সিতামে কাহেনু জিয়াং থেক দোপো কোসন কপিসি ইংফর কাহেনো মা পুলতে ইলে কাইকে দুমা কে মং অহুত আমেহি কাংসিপ ইংফর আলং কেরোদা মজকসি লাবাংসো আকেসো নাংমানপো লাংস মাতে ইংফর লাকে এচেথে আবং লাসি এচেথে কাচিং সিপ আহুত আকেহে নোয়াতমন মাতে আমেহি জংসি কাংসিপলো পুলতে কাপাচার ক্লে কাতোরা সন নাংমানপো পুথত দুমা কিরিম পেন কাফেরে মেমে আকেসো ইংহো লাপেন এচে থক ক্যান্সার আকেসো একি উঞ্জি জয়পিক দুমা কেমং লাকে এমেথাং আফানসি চেফালাং নচট লাপুসন কালি দুমা কেমং আদুং আড়াই জংসি কমাতনিক কেমং মে আবাং দুদুন পুলোতে দুমা মং মে পিন পুস্তামে কেসু গচলংজি আংরিং থে পিক আথে আংনিম কাংনিম দুনলং পেনতা কেসু লং ইথেক আর নিকে অং পেন দুমা কিরেমাজক আবে কে দো লাপুসন তাইলি থেকলং সনসি চলং লেতে দো থাকতে কাইকে আমাতা রিভুং লাপুসন আতুম তাদো আঝাক আতুম ইংতাত মাতে কোয়ে কে চৌহুত দুমা কে চোপন লাপেন আংহরলো কাপাং ক্যাপ কাইকে তা লাপুসন ক্ল্যাম্বেরাজক আবে দো কক লাপুসন তা ইলি থেকলং লাবাংসো দুমা কিরেমাজক পেন কে অং দুং আরার আতুম আপ্রাণ কে দাম নাং লাপুসন সিতামে দো লাবাংসো দুমা কিরেমাজক কে অং দুং আরাতুম আপ্রাণ কে দাম নাং কে দুমা কিরিমাজক সি কিথি কেজাং ফেরে মে মেয়া কে সোগা চলং কাইকে সিতামে চিমিত মে আসন সি নংমান দুমা কিরিম পুলতে কে চোদেট লাপুসন কালি কাপড়ে কাপড়ে কা সন্দো সনসি সিগারেটস সাইগার্স বিডিস গুটকা পান মশলা লা আঞ্জত কালিসি কাপড়ে কাপড়ে কা সন দো পিগলাং আঝা কাতুম আর্টা জুম হেক আকো পেনসি দুমা কিরিম দুন লাপুসন জিরপি জিরপো আলং কে থেক দুন লং লাপেন আলন কে দোজত আসন কি তিন দুন মতংতে কাতিরওয়া পন আতুম কে দো কক আজক পেনতা পেনাং আন আর্টা কি জুম আতুম আফান আবে কাং হয় লাপুসন তাদু এ ফং ফং নি মতংতে দুমা কিরিম পার্নি দুন রন পুলতে আবে নাং দো পাংচেং পো লাসন সি মো কে থে আহুত পুসিতামে দুমা কে মং আত আসন সি দো পো কাইকে চুরিবুং আসন ইলি থেকলং জি কিরিম বেড়াতুম আবে দোকক আফিতা চেমাথা

0: Jinia tengke ni li tuma dung rai ta vi. Stami non ke ni li tuma hai ki klem nang tek tun long pen. Ni li tuma dung rai ta do lo la pen. Ni puang kang stami non ke sar pi mar tum la son group ka chi seng pen pen nang an tang ka la son ki param du. Ni li ning cho rong pik ma te ma ne kai ki stami ning hem da ni li tuma group up ang bong phan stami ning ka cho rong ma ne ni tum la hai sai jong si thek the det po son te e ka buli tum long sin tum choram nang po ki sung det ho sita non ke mi thang along ki do pe na jo ka buli tum long choram jok plot mate a percentage eta me ki konven si ki long hala ka buli tum long ke percentage thepi la po si la ansu si ong po son te mane sarpi mara tum ke hem ke sulita sung krung po si sakuria no tin ma dore kali po si ka vedet langa asar pi mar tum sita ma ani mar li tum sita me la pu son le klem thek ba chi pe du ini chi pe ning di pote karbia khai karbia asar pi mar tum tala asu si ching thur ji po si ni li kai kita ning ka matha la pu son le klem rep lu pu lo te ka buli tum ke itum ka khai long ke nang chi jok banga vedet po ka buli tum ke মানে আলং কে পয়সা তঙ্কাস্তারাম রেডেসি মিঠাং খাই হি জানসি চুরাম পো মিঠাং খাই হি জানসি চিচুলং পো পুসিনি লিক মাথাদা আসি এ কিক্লেম থেক থেলাং তুম সিতামে কিক্লেম থেক জি ফান বোর ইতে পুসিনি লিক মাথাদা কিক্লেম থেক থেলাং তুম সিতামে কিক্লেম মা তুমলং কে চার্লি দুন পেন কিক্লেম থেক জি ফাসি নিলি কাই কেতা তোবার চলা ননলিটি তুম সিতামে লাসো কিক্লেম পেন জ এ বাংলং লি চুরাম দা পুলোতে এ chota chudun long le lu bang si chulong lok po no ni li tum group chi bi lo group chi seng lo ni li tum sung pika hot bai chor sung pika hot sitame ni li tum choram po enge chi tu lo te aku ni li tum ta chi chudun lo bang along po lo te chudun long le asi ning arong u group akam ki klem pa ni li kai keta e chi hok u
1: me piglo nal hin ben ke thandam la bang salam ke ni li nal hin ben nang thanik tha nang li la ana ning kan নাংলি তুমা হাম ফং পেন আ গ্রুপ পেন তংকা নাং পেরাম বোম পেন মুই গান পেরাম বোম পেন ওয়াং বোম লো নাংলি তুমসি তামে পেনাং আলাম থেকে চালি লং লো আলা পেন কাস্টমার পুকক লো তংকা কেরাম তুমসি তামে কাপরে কাপরে গাম নি তুম বেসে তামে চেতং লো চিংকি চেতান লং লো নাংলি লাবাং সোয়াসাই কে ক্লেম পেন নাংলি কু পিয়া সাই লো নাংলি কা চালি লো নাংলি মেথাং জুং জুং পেন নাং থানিক জেমা
0: লালো নিলি কি ক্লেম চেঙে চিজিন সৌতা মেমে নিলি ফান মুনি তুম নাম কং নি চয় তাদো লাপটান কি পুতো নিলি হিখা তাদো এ পশি নিলি ফান হিসাব কেতাব তা থেক থে পু নি পুতুম তাদো সেতামে নিলি কে লালো মুনি তুম নাম কি পু পেন লো পুলোতে নি পাপ্রাং দুন থেক থে দেট পু পু পেন নিদে নি চি মাথা পেন আ জপসি নিলি হিসাব কেতাব থেক থে কি রিম কি বি সেতা নিলি থেক থে সেতামে নন কে নিলি থেক পন বোম সে নিলি চে থেক লং ল পেন কি ক্লেম সেতামে নিলি নন কে মানে ক্লেম ক্লে লো পুসিতামে দো থেক থে সে নিলি ক্লেম বোম লো থেক থে সেতামে নি চার্লি পন বোম ল নিলি থেক পন বোম ল হিসাব কেতাব সেতামে নি নন কে থেক পন বোম সে মানে নিমিথ্যাং জুং জুং কে বাংলে থেক থে পুলে নাং পুসিতা নিলিমিথ্যাং কে থেক লো নিতা পুসি নিলি চে মাথা পনসি বর ই পন বোম সে নন আন্তালা পু ক্লেম পন বোম ল
1: পিগলকে নিহিন পেঙ্গে থানাম আদুথলাম থে বাংকে লাবংসু আসাই ক্লেম লুটানি এ মহেতা নাংলি পিনপুর দামল এমে থাং সিদামে একেং চার্জাব থেক লাপেন কিসুং হু সিতামে আকে রাব তালং আসি লাপুসন কাছু ক্লেম থেক থেলাং আসাং পি মারা তুমা ফান আকে নাং সরা বাংকে আসি নাংলিহীন পেন কু পিলোকে থানাম জি নাংলি নিং লাপুসন কা মাথা এলাম তোমা রেডিও পেন
0: লালো যে কিক্লেম থেক থেলাং সার পিমার তো সিতামে এ কিক্লেম থেক জি ফান সি নিলিহীন পেন্দা চুনিং রিল আবেদেত আংবং পেন সিতামে কমে এ এ কিক্লেম কি চেং কে দু ও নং নি আচাতা কাম তা আসু পেন সিতা চক ফারু ফো ফো ব্যাক জং সি এ পাং ফো পাং ট্রক ব্যাক চে পাং রুম লু পুলোতে লাপেন আন লিক্লেম তা নিকা নি সি পেন কে ফারু ফো ফো পেন চি রুং দেত চুপারাম দেত সিতা নিকান সি পেন কে এ আলি কে লা কে চি রুং পেন কে আবি সি ফানি ফানথম সা আলি কে চি চো
1: লং থু জি
0: আলি বাং লং থু জি আপো সি ক্লেম থেক থে দা লাং আনি মারলি তুম সে তামে ই ক্লেম থেক জি ফান বর ইথা আনু তিন সে তামে নিলি তুম কা বর ই আসন আনু তিন সে তামে বর ই সন তে এ তো মা খাই তুম তা চিং থুর জি এ কাবে দেত আতুম সে তামে আনু তিন কে এ সাই কে ধরে প্রে পসি এ আবে দেত আতুম সে তামে বাহাজিরা চং তা চট তুম সে তামে লাকে মিথ্যাং আলং সিভিং

0: si aning ke hang atum mapan hong jai thu pc mirong prakso thiplo thenglo budlo ardenglo lapen muluk atum pen lun kan si aning che parong rintilo alang litum labang so asai ang deng ke deng chun pame si det pi ke do an along ta labang so alam che thang si adet tin along ta mirong prakso ki thip ke theng ki lun ke kan aning ke hang atum an ke talon dun bom si ingdang bom lo lapen non pu an ke adet tin ta talon dun et ateng lo World Music Day ka talon arni lake niphai kaprek arni le hot pon tame bonta kopi apotsi wosi kachiklo niphai inkoy resi arni le hot pon rong lo. Wosik niphai inkoy resi mate June 21 arni hot pon rong atheke Northern Hemisphere ke parlo along ke ongdung adet mate a country along ke wosik achiklo niphai inkoy resi arni ke arni ke ding nai arni mate kang ting der nai arni lapen আজো কি থি নাই আর্নি লো পুসি হক পন লো আর্নি কে দিং আর্নি কে জং পন আথি লবাংসো আর্নি লে তালন পন লোতে মুনিত আতু মিউজিক মতে মেরডং প্রাকসো কে রত পেন কে লুন কে কান পেন আর্নি সিবেট আং বং সিতা আনিং চে পারং লং আজাক দিং চেট পো আথেমা কাদো কাবেতা মেথাং আসাই দোরেব আর্নিবাং আমাত কে কি লুন কে কান আনিং চে পারং দুন ভেরজি আপর আওয়ে আপৎসে wosik achiklo niphain kare si arni si hotpon detlo mirong prakso arani katalona jai mek sai ang deng ke deng pon nang ji ason among ke kithik mek awe rat aphan anin kaparong lapen akemi asai ang deng an ke kapatir pi atumle pinchong pon sitame bonta ke ongdung katalon along sai ang deng ke deng pon wer lake lun kilun kachipate laso along ke kan kachipate kaprek kaprek akhe angbong amithang alun barim kan barim lapen amerdong prakso ase kachipaklang merdong prakso abuthak workshop mate kachithan kachimum ajay me ke dengpen ke thekser atum merdong prakso kosonsi kerot ki thip ke thek nangji lapen kosonsi lun ki lun nangji abidi sore sitame chepachoy pon pon puthot লবাংসু আর্নি স্কুল কলেজ লাপেন ইউনিভার্সিটি মালম আন্তা মিউজিক মাতে মেডং প্রাকসু আহিন আনিং কে হ্যাং আতুমা ফান জাইমেক্সু তামে বিপন পন আথে লাসো আরানি আর্নি সিবেট কাতালন পেন কাচারলি আও সোমার আতুম কাচারলি তিকুক দে জি পু থেক দামলং লে আপৎসি কে অংদুং আ স্কুল কলেজ আলং কে লবাংসু আজাই মেক পামান পন পন আদুন্থু ওয়াল মিউজিক দে কাতালন পেন থেতান থেতান কি বিপন আতুম তাদো লাপেন লবাংসু আরানি আলং থেদুং থেদুং মেডং প্রাকসু কেলেম থেক লুনসে পো লুনসে পি কানবাং ফি কানবাং ফু লাপেন কাপ্রেক কাপ্রেক আহনসেরে আতুম সিতামে লসো আজাই মেক আলং কে আকে জয় পেন রাত আথেং নো নাঞ্চেপা ক্লাং ক্লাং লাপেন আনিং কে হ্যাং আরাত আতুম তামে লারনি সি আংবং কে আনিং হ্যাং টিক আনিং চেপারং দুন লং লং ননাকাই কে হাকু আসন কালি ডিজিটাল আকাই পিনাক আপৎসি আখি আদাত কে দো আতুম কে রাত আফান পানং সি কিলুন কে কান মৃদং প্রাকসু কি থিপ কে থেং লাপেন কি বুট কার্ডেং সিতামে অনলাইন কম্পিটিশন মাথে অনলাইন পেন কাছেপাতে সিতা পাদো পন পন লসন সি বিদি সৌরে কে দো আলিং কাপ্রেক কাপ্রেক আজয় মেক সিতা ডেং পন্থু আবাং দো দো থি হেক পেন কি থিপ আলামথে কে ওয়াল মিউজিক দে কাতালন লাকে ওসিক নিফাইং কয় রে সি আর্নি লাপেন কি বিচেং লাকে ফ্রেন্ডস আদেট আলং 1982 আনিং কান লাপেন কে জাপন আতুম লাকে জ্যাক লাং মাউরাইস ফ্লোরেড আতুম হেনলো লাবাংসো আরানি লাকে কে দো আন আরাত পেন নিং কাছে পরং আফান আপৎসি কাতালন আরানি তা নিং কান ইসি আলং আর্নি দিং মুচত আর্নি মাতে বসিক 21 আর্নি সি হট পন লো পুথত লবাংসো আরানি কাপামান পন আলং কাপ্রেক কাপ্রেক আসাই আং ডেং তামে কে ডেং পন পাদো পেন সুমিন্দার আদাং আমুলুক আতুম পেন পেন কিলুন কে কান পেন নিং কাছেপরং পন রাপেট টিটি লাহেনলো ওয়াল মিউজিক ডে আপুথাক
1: নহে তং লাইতুম পান্ডারটন পেন সুমিন্দার আদাং মৃদং পাকসরানি পুথাক লামজির থান আর্জুক লংতংল লাবাংসো লামজির মাতে আজাই মেঘ পিনিং বিশে নিলতুম কিরত অপারিপন চেংলং লাকে আকাশবাণী ডিফুং

লুন বানা যায় মেঘলং প্যান আদন থুয়া লুন আদু একশান মঙ্গল সিং ক্রু কিলুন আলুন আলুন আলামতে কিচক আলাম

লুন বানাজা মেঘলং পেন কেপা রুসি আর্যুক সঙ্গ মঙ্গল সিং রু কিলুন আলুন আলুন লামতে ওয়াং বম দাম বম

ইংলিশ আলু চা মেঘ লং প্যান আদন থু আলু আর্থ সঙ্গ এলভিস কস্টেলো লাপেন দা অ্যাট্রাকশন কিলুন লালন আলু লামতে এক্সিডেন্টস উইল হ্যাপেন।

ইংলিশ যা মেঘলং পেন কে বালু সিয়াল আর ঝুঁকছে না আর গার্বাঙ্কেল কিলন আলন আলন নামতে সে জার্ডে সুইট।

0: lamkan chiparjan bangphu mangphia tomamen lamkan tokbang sir rajas crow principal vijay rompi chiparjan is inspector of school kashmiri timupi inut lothan bangphi rajas crow chiparjan ronga sir mohima tokbipi inut locharli bangphi jekulin tarupi inut locharli bangphi alka tisupi inut locharli bangphi christina ingtipi inut locharli bangphi কারিক বে ইনুট রংগ্রু বলং সরল তুমাং বং কেলাংচারী বাংফি তন্ময় চক্রবর্তী লাকি ইনুট পোস্টমাস্টার জোনালী তেরাংপি আলাংলি ইনুট স্কুল এসএমসি রোসেন টিসো আলাংলি ইনুট রংগ্রু বলং ক্লেংডুন ক্লেংসরপো চেপারজান বাং ইলি কার্বিয়া খেয়ালং টকবাং টকলাং ইডুকেশন আকেনাং সৎপু মথাদামসি নীলিতুম সেরধুন ইংলিশ স্কুল হই পেন লিরমিয়া কায়ালং টকলাং কে থেকা কেনাং সৎ পালামকান সনসে পনিগলো তাংতে লবাংস লিরমিয়া কায় মাতে ওয়ে চু প্রেক চু আ কায়ালং টকলাং থেক ভেক নাংজি ডিপিএপি এতুম কিপুডো নো ইডুকেশন নো হোপ টকলাং আবেতে নিংকে থে তা আবে পু সি কিপু লাসি ইলি কার্বিয়া খেয়ালং লাপেন নন কিথুরমি ওয়ে কিমি আতুম লোকচারলি আনাত টকলাং থেক ভেক নাংজি পু বাংফুটিন তা চেরক টক পেন দোথাক নাংজি লাবাংস পোথাকি নীলিতুম ব্লামকান আকাশবাণী ডিফু পেন নাংপারজু পনিক পো
1: রংসার বজ
0: কালা নাংলি কেলাদাক তেরাম ক্রু এলপি স্কুল লং লোথান বাং ফি গালাং মিয়ংতে ই মেক তাচি চারিম আমাচি নাংলি ফান পাং থেক থেক উই দেলতি ইউ
1: কালাং ইগলো লাদাক তেরাম ক্রু এলপি স্কুল আথান বাং ফি ইগলো ওসুমারাতুম ক্লাস ওয়াং বে দেতসি লাদাক তেরাং আহেম আওসুমারা ফান কিহাং দামজি পুতিজো
0: লাকে কিমি পিগা সাইগলু ইলি কেথেক কাছিনি তুমলে লাসন জাপন টু থেকলোতে মে পার পিগলো নীলিতা পামো পেন রং রু বা সর তুমান লোক চারলিয়া নাথ মেথা মেথা আসমার তুমান তামে লু চিত্তয় নাং দিপু আও সোমার তুম কি জুই আনছি দোখাং যাং নীলিতাম নীলি হেম সোমার পেন জগ জাগলো কাং চেকলো লাসি নাং দিলা পুসনা সাই কি ক্লেম থেক আদনা দন কাহুমিদাম থেকে চুরো পার পিগলো
1: ওসুমারাতুম নামে নাংচার জুদনন্দে কেচেংসি লাকে কারিক বেপি মহিমা তক বিপি আলকা তিসোপি ক্রিস্টিনা ইংটিপি ততাংতে নাংলি তুমফান হেম কেক্লেম আসাই চার্লি লোমা হের জের কে হের মহিমা তক বিপি
2: মজকতা রেং মিমি রেং মিমি রেং মিমি ফ্রেং আরবো লে দোতে মুনসেতা রেং মিমি কেসো বান অংতে রেং মিমি বতুতা চারবো দুন কাইকে আপি কাইকে রেং মিমি আসো কাহেলো দোতে আহেম চারবো বেড়োতে রেং মে আমিয়ার পাপুপে কিদুপ কেলাক আতুমতা ওসোমার জংসিয়াবে কিসুং বাংস আপের ঠে লাতুম আন্তা জপন এ লান মেলো মিস
1: ও তো তাং তে নি হির জির কি হির তাং এর ফি কালাখা কালাখা কি পুজিয়ার বাংলাকে কারিক বেপি
2: ইসি হিনি কেথম ফ্লি ট্রক ট্রকসি নের ক্যাপ সির ক্যাপ ক্যাপ ক্রেসি ক্রেহিনি ক্রেকে থম ক্রে প্লি ক্রে ফ ক্রে ট্রক ক্রে ট্রকসি ক্রে নের ক্যাপ ক্রে সের ক্যাপ ইং কয় আনবেল
1: ননকে তোমো সোকে থানজি আলকা তিসোপি
3: বো এক পেন ফুরুই হাকু আহুত ইলং আদিম চিরি থেপি এ রং আলং ও আক ইচর চিপাতারলো হালা বংশ আচিরি অঙ্কক আলং

0: Inclui pen, que van pen, y le tum terem pro LP school. La banso terem pro LP school la que paro crecer que para aplicar para geni. British a tum que dobom un hosti la bang school, school, school que kikim karanga school. Bonta pini arni antabe la banso school. A prana tu dam take that. People lo pulong te la da ason ason ason kadure itum tetang. La si pini ason son ke la ke le tum pan kapai kimi pusi tum chela khanang di. A te man penge do IS. Rompia ke hai alang li sai du ong bong pandame pini le tuma skulong nang homri pen la poson ke wang pen apot ile tum alang li pen ajok sing mo ke nang ya son antai tum han birta nang pipo la pen apartame ning thelo alang li la bang so school hang ke patching thur ye phan pendang lok ason ason kapre kapre ta me alang li nang wang pipo posi nili ning thelo nili lam thela than o da thek the sita e the thini jat semet nili ethethini nang tumpen ka chithanu ngang tungela poson helo ili rong rupu che kai keta ronga rong atokanu si do pu chipu ver la poson mang kale denang po athe non ke det piang kangar lo ke paching thur je phan sarkar pen ason ason ason ki deng awar sai tumlong do la sing ili rong rup ki do tumta me cherok tok pen se do tun thak nang po ili tum jong si cherok tok pen do thak dun de pulong te ke long dun ja son ta me ili tum long delu non lang damonang la bangso school lake pharo crisor kebra prikebra ni ani kanpensi kimranglo bonta ilitum rong ru batum dame kidu kisung alam ka chithanun thekte der pena posi thanbang atum wang bom la dam bom lo tame halat tuma phanta me tum chithanun dider ba chitong dun der chingki chithanun dider pena posi la posona kisung chi tum chitong nang bom lo bonta non lirmia kailong tok lang kenang sot bu matha bon ponsi ilitum ai kaching hon isr ke wang pen ke paching thur ji phang ke wang pen pini irtum ga chetong don sona thaksi ke wang i lang arni tame irtum chetop cherap cheto dunang po cherap cheto dun lo pulang te ansi la bang so sku tame ching thur po la pen than bang mesen mesen tame wang po la pen irtum asomar sumar tum tame ke pachar li dun ni phan irtum toy dunang po than bang lo chora chok che irtum asomar che toy dun de te ko pulo la si hako irtum asomar do chora pura chok che than bang ta dunang ji la su ke dura pe ji phan si pini kapai ke me ile tum aye sark wang lo posi nili ge e mekla chi charo e tok lang na tu ta ke thek a with der posi lam the tal pan than than than thek de lo posi man peng ge do aye sar tum long do posi alang di pen le ile tum mesen mesen tum ar ju bolo na la so phile alang di long akina nga so anta me tuning ri tuning lang na kardom
1: choro par pik lo rong asar afan ইলিটুম আফান মেসেন মেসেন আলাম নাকি থানা পর নন ইলিটুম আলং আই এস রং পি সারডো আলাংলি ফানসি লামথে কেপেথান জি আফান আপর পি ইগলো
2: পিনি কাছে তং রাত দো আন আফান সুরু শ্রী একাডম নং পা জেলো দে পিনি নাংলি তুম পেন কাছে তং লং লাকে কোপাই কি মে পুসি নিলি মাথাদাম আথে তক ল্যাং থেকবেগ নং জি পু নন হেডজং রং আসারটা থান পাচিনি পামেলো প্রং প্রং আলু গচারলি পেন নন লিরমিয়া কায়লং থেদুং কাচে প্রেকডো লাসি ইলি আপিয়া পো তুমতা কাচিনি দুন আকেনাং সট পুসি পিনি ইলি তুমা থান ব্যাং পি পেন ইলি তুমা ফান নং পাং রুমলো লাসি আলাং লিফানামে রি চারডে পেন আকেরো পিলো নাং নিং চেবিল দামলো নাং তকল্যাং নন লিরমিয়া কায়লং কাচেরাপ দোয়েক নংজি কাচেরাপ দোয়েক নংজি লা সন্থম লাকে আপি আপো মতে সোশ্যাল এনভাইরনমেন্ট বলো লাপেন স্টুডেন্টস আতুম লোকচারলি তুম লাপেন থানব্যাং আতুম লাতুম আকচেরাপ দো লাসি লাতুম আফান এজুকেশন ট্রাইপোলার সিস্টেম পুসি ইংলিশ পেনকে কিপুডো লাপেনকে লোকচারলি তকল্যাং আমতন কেদো পিক লাকে চেথানু নে ইলিতুম এজুকেশন ইজ ওয়াইডলি পুতাপু লাপেনগে এজুকেশন ইজ লাইফ লং প্রসেস পুসিপু লাকে এজুকেশন কে কচারলি লাকে ইংটন কক পুলাপু গালি বনসিতামি আমহাঙ্গে থেকপেন হা ইলিতুম থিপিন আনলো লাবাঙ্গে লাপেনগে লার্নিং ইজ এ জার্নি পু লার্নিং গে লাগে ইসি এ জার্নি এসন লাকে কে দাম ইসি ইতুম জার্নি মতে ইতুম নানি দামলু পুলতংতে হাদাক ইতুম কিজয় কে লাপুগালি লাপেনকে ইলিতুম লবংসু ইলিতুম কাইলং

0: prek prek pacheri duntu to nili lam the bang pading oilo lasi lan pensi nili lam the bang ripon check po cardom
1: ISR apan churu parpik lo lapu an lam ki mina ki thanti kang thekapot ning arong parpik lo rat atum ase ke thepen Richard F. Sinangde sir nang li wangji pu alam arjulong si ning arong lo lasi SMC atum pen kido mate application nang ki pi dunji puti
0: kolo wanon kopi apan lo
2: কারণ স্যার নীলি তুম তিমো পেনাং নিকে থান আলাম ইনি টুকটুকু ক্লাকলো বুঝি একদম নিঙ্কা রং দু ঠেকটি দেলো বুঝি নিঙ্কা রং অংলো স্যার লাসি নাংলি লাপু সন সন সূর্য সাই দো পেন নাংলি কেচি ও পেন পিনি নীলতুম ডাক্তার এম ক্রো এল পি স্কুল লং কে ওয়াং পেন পট জাসে মেট নীলতুম নাংলে ফানাং চুনিং রিডু নিকে লাপুলো তো রানা তুম পট ওয়াং ডোর আই এস আর ওয়াং বের বেহু তো ওয়াং হা ওয়াং থা তোহলা মাপলা দোলাং পতে নাপা বড়া তো নয় পাহু না গাম্বরা হই পে তো লাসি সার নি তুম নাগা চুনিগ্রি কে লাগে জো লা নন কে দোবম লাগে হা ব্রিটিশ হুড ফারো ক্রিস হুড ক্যাপরা প্রি ক্যাপরা নি পে কি কি মারাং আকে রাং হেমলো আর পং তা বেলো নন কে আং হাম তা বেলো জো লাসি লোক চালি ও সোমার তুম ফান নাং নি হিন পেন প্রাপ জিন পেন লা ক্লাস আর রুম লো ও সোমার তুম কে চালি আর রুম রুম থম গে নাং কি পিবেক নাং পোসা লা পেন হিনি নাং নে ফান কে চুনিগ্রি দুং কে লা হেলো ডাক নন সন জো পিনি তা থান বাং পি পেন পাম রুম লো মে মিটিং কে দো কে থাক চে কাক পো তে আজ হাক তুম কে জো বার পি বারসো কে দাম হেম তাবে লাসিং আপেরেন আর তুমলো আপি পো তুমলো লাপেন লো চার্লি আর সোমার লাপেন থান বাং পি লাপেন থান বাং পো তুম তামে বার পি বারসো কা কেনাং সৎ সার লাসিং মপামু পেনাং নিপু গব অফ ইন্ডিয়া লাপেন গব অফ আসাম তুম বেন চেলাং পেট কাপ্রেক কাপ্রেক আকে জয় পুসি পু পসি লা বার পি বারসো আর হেম জক তামে নাংলি কাং হন পেন নাং কিম নাং রাং পি নাংপো লাসিং নাংলে ফান্ডাং চুনিং রিনলো
0: কালাংলো লাহাই হে দোয়ান্তা স্কুল ফান আকে নাং কেদো পেন পট নাং রাপ পো কে এসি এজুকেশন ইএম পেন চিংওয়াই পো বন্তা কেলং তাং আসন আন রং আরারাতুম চেলাং দুন পেমে নাং পো চকজি কেডি
3: চকজি
0: চক পোনতে
2: আহকলো স্যার নাংলি কিপুতা নিলি তুম তা আখে চক দাম দিয়ে দোকলো নাংলি মুপেন ফুলো কেলং তাঙাসন আন তামে চেলাংগন পামি টুপু আহকলু নিলি তুম পিনি প্যানকে নাংলি মুপামু প্যানকে থানকাং আসন আসন ল আন কি জুমে ল আন আর নি তুম লংলে তামে পিনি নাংলি কে নিলি তুম ফান নিংরদ দুত আলাম সি নাং থানকাং মুমলো নিলি তুম আ পিয়পো লাপেন রং রূপ কে থেকে দিঙাতুম লাপেন যাসে মেট ক্লেং দু সার পো তুম তামে নিলি তুম পিনি পেনকে নাংলি ইংলো তামে নাংছে চাক দুলো লাসি নাংলি তুম নাংকে রাবাসন আনকে পিনি পেনকে নিলি তুম তামে ছেলাং নুন পাম মে পো যাসে মেট ডাককে বরজারা তুম তো পিক আর্নি কাং সামলো পো লোলংতে ডাকসি হা কোনা নে নে নে আমো তো ফ্লু ফ্লু বাং পো আ চয় চিং চয় ন চিং চয় চে তুন ডাকসি কি জুই পো আর্নি কাং সামাত দাম লোলংতে লাপু আলাং তুমি চো কাং হরমোন তা বার চে দিতি লাসি লাপু সন কে কে ভাং ইলাং আর নি বাংকে নিলে তুম চে লাং দুনপো লাসি পাংথির দুনপো লাপেন নাংলে ফানাং চুনিং রিন থুলো নন কে থান বাং পি নুয়েক লাসি আকো আনু কাপ্রে কা থান বাং নাং তয় থু না হাসা হ্যাঁ লালু পুলং তে নি তুম রং রূপ আতুম তামে লোক চালি অসমার নন কে নাং পাত বম নো আপর সিং নন থান বাং ইনুত নাংবান পিঠু নাংপো লালু তাংতে থান বাং পি নুভেট কে আলাং নিকে ক্রেমা সাই দো পিং লাসিং আলাং নি ফান তামে চুনিং রিল পিনি লপ সন নাং পাং রুম থেক পেন পসি
1: চরো পার পিক ল রং আসার নাং নি লপ আন জুমিসেন আলাম কি থান দু নপ তো তাংতে নন আপর পিথুজি রং আসার ফান কাপা জুত সি ল
2: আ কে রো পি ল পিনি ল বাং সমে কে পাচে কাক জে ফানি লি ফানসি আকো কাচুরো আকার দম বা কাচুরো আজাই মে কাকো নাং পেক থু থান বাং পি ফান্ডা কু চুরু থু পার পিগল লাসিং পেয়া ফুরুন পো ফুরুন তুম পিনি যাসে মেট ইলি তোমা সোমার মাতে ইলি কার্বি আহাম ফ্যাং আলং টক লাং না থু লিরমিয়া কাই লং একে ঠেক লোক ঠেক আকেনাং সট পু আলাম থে পু থাক পিনি ইলি তুম পেন তামে চেরক টক পেন দোলো না হাকু কু কে মুপেন আয়ে সার পুলো হাকু কু আও সোমার তুম কে কু নুপাক হার বাই ঠেক লো দাংতে লান্তা আপিয়ে পোতকে নিঙে চেপারো হ্যাঁ আই নাং হার বাই ঠেক লো আই নাংকে

0: pini pikok na thang thek lo han an tun thek lo pon nang chor chili not pusing itu ma pial pot ning che parong pini kala persona por kali lu lirmia kai long ganon bangke piri ke thak lapen aparta me ke thak son son durung pen po itu ma ISR polo skill development hala hai ke lake skill development along sidulu la sing aprang sike tok lang thek vek nang ji I nut tok lang also bang thek lo bon de ki chal tang son an ta tok thek nang ipu la pen aku ki chal tang son an pang thek thek nang ipu la si a hok I tum harong so pidam lo bolong de hadak tar pang thek do la ke IS office lo la ke PWD office lo la ke kapre kapre office do la si ili tum ki chal tang son an thek lo bolong de ha rong so pida dam thekpo lapen hiti borwalong ta me lohan chona mu thekpo pini e tum atok do atum la hai ke charli dun ke pang thek dun de ke chelang dun de pen po si e tuma ak he ke papi bom lo la si pini pen ke chirok tok pen dolona pa mo het ISR ko itu man pulu il tuma so martum loka charli pu man nangli hada screw ham le dun ne le dun de ne pu non het jongalang le ke pu thing la son thang sing pini pen ke ইলি তোমা সোমার তামে আহুর পেন আহুর কে থানবাং পি লাপেন থানবাং ফু তোমলং তামে ই তোমা সোমার লোক চারলি কুপু সন্মা আহুর পেন আহুর কে ইলি তুমতা চিহুমরি দুনাং পো লাসিং পিনি আসন সন কাপাই কে মে ই তোমা সার কে বাং পেন পট নিং ক্লং পেন চুরুপার পিগল নীলি ডাক তেরেম ক্রো আরং আসার পিনি যা সেমেট কে সি সি পেন কে বাং ইন্সপেক্টর সার কে হাই লাপেন থানবাং পি লাপেন পিনি পেয়ে ফুরুন পো ফুরুন কাছে তং তুমো আনা ফানসুতা মে নীলি নানা তুম ফান সুরি সুরিয়া কার্ডম নাং পাজির সিং পিনিয়া মে কে লা পানলে পাচে কাক নাং কার্ডম
1: লাম কানা যা মে কলং লা পানা পানা লা তুম লিরমিয়া কায় লং তোকলাং গে থে আকনাং সট পু আলাম কানা আরজুগ লং তং লং লাবং সামকান কে পাচু নেবং প্রদীপ রংপার লাপেন কে টকবং রাজেশ ক্র লাকে আকাশবাণী ডিফু নন স্টুডিও ঘুরি আজ পাইনার কেবরা মিনিট পেগের পেং ইউটাসে নন মলাম সো ফিলিটিন মার্জিং পেলি স্টেশন বেড়ে পন হিন্দি লাপেন গিতান পান বেলটা সমাচার সেন্ডা লাপেন আজ পাইসার কে পেং লোটে নানালতে মারজুগ লংপ ইংলিশ লাম্পেন থানপন বিরটা নিউজ এট নাইন

0: लसित कदू कविता स्वच्छ भारत मिशन तुमके दें स्वच्छता ही सेवा आसाय लो चेराब चेतु दुनो ना
1: लबांग सो आसाय पेन इलितु मिथांग ओ प्राण केमे सेन लपेन डेट कांग थिर ए जेपन मिथांग अहम कम हमराय साय हम हिथिकुला लपेन किजुई केलांग आदिम है हुई अलोंग काय केता पक्लार ए लोना लपेन पांगथिर ए लोना
0: लसी मिथांग इन थिर जिरलोते जुतांग इन थिर जिरपो
2: लगे आकाशवाणी डिपो नॉन आर्जुक्षण लामजिर अजय मेक लामजिर अजय मेक लॉन्ग नॉन आना तुम्हार जुग लॉन्ग पो ड्यूरी टोंग पिपेन लामजिर रिथन लामजिर उपचार लगे धोरम लपेन जुतांग तो तंते आर्जुक्षण
3: आरनाम दो पुके মাদু আমনিতা হঞ্জাত দবেক পীরথে আথাক মনিত ক আন আফায় কে অংলনে লাখা সিউনে বঞ্চিতা লাপ আন আফায় কে অং আং বংতা মনিত আরাজে চিংবার ভে মাতে ইসিবেত কালি লাহেল আর নাম কে দো আং ঠেককে আর নাম কাসরজন কাসনসে আপসি বাংফতিন আরাজে তা কাপ্রেক কাপ্রেক ল মনিত কে আনা মাসুয়া ক্লেং আপসি কেমি কেহেনু আসন আন্তা কাংসাই থেক মাতে কামাথা থেক আচা কংডু মুনিদ আরাজে কাচিংবার বে আসন সি ইসি আখে পেন আকাপ্রেক আখে আংবং আজুতাং তা এসিভেট কালি আনাম সি আখে তিন আফান্তা সালাজং আজুতাং পিঞ্চং পিলু লাসন সি জুতাং জুবাত পেন চেং লক আসি তিন আনাতা ইলি কার্বি আফান্তা হেমফু পুঠে আনামসি ইপিঞ্চং পিলো লাসি কার্বি আখে আজুতাং তা মধু আখে আজুতাং পেনতা চিংবার বে দেল জুতাংকে মুনিত মাহাংকে থেক পেন পাচর পারুপ কিঠি কে জাং লাপেন চোকলেম চোদাম আলং আন্তা জুতাং কাচেরাপ ধবেকল কার্বি আখে তা লাসমসি ইনুত আমনিত মাহাংকে থেক আহুত ক্লংক্লো আঠেকার কিতি আদামাসার কাংঠুর লাপেন কিথি কেজাং চারহি চারজে আহুত আন্তা জুতাং কাচেরাপ থেডং লাহা জুতাং হেল কারবে খে আলংকি কেথে নাই লাপেন কেনাং সত নাই আজুতাং ল পিরুথে আঠাক দোয়ানা খে আলংতা জুতাং পেন ধরমকে কাচেরাপ দোবেক আথে জুতাং আফান পানুং কুক ধরমকে ধরম আমো আমাৎসি প্লেং দাম দে লাপেন ধরম আফান পানুং কুক আজুতাংকে জুতাং আমো আমাৎসি প্লেংদাম মুন এ ধরম লাপেন জুতাংকে আজাদ আশায় আলংতা কাচেরাপ ধবেক সীতা ধরম মাতে নিমকে আরনা মালাম লাপেন জুতাংকে খেই আতেরি লাসি ধরম লাপেন জুতাংকে ইসিবেট আসন কালি ধরমলে আসন কাপ্রেক লাপেন জুতাংলে আসন কাপ্রেক বঞ্চিতা ইসি আখে কেরেং নংজি আফান লাপেন হামফাং কাপাকলার নংজি আফানকে ধরম লাপেন জুতাংকে কেনাংসৎ আথে মুনিতকে ইনোভেট দোথেকথে হামফাং দোবেক নংজি লাসি বাং লো কেথেক লাপেন কামুন্থি থেক আতুম কানিংজি মুনিতকে সোশ্যাল এনিমেল পুষিকেপু কার্বি আহামফাং আলংকে আসে তিন আশায় আমু আলংতা ধরম লাপেন জুতাংকে চিংবুইকুং কলসো আংডেং তং ধরম লোনে কলসো আংডেং আন্তং জুতাং লোনে মেনমেন কাপাং থেকদাম সুংক্রুং বিনং বঞ্চিতা ননাকা আহুৎকে ধরম লাপেন জুতাং আফান কাপাং থেক কেনংসৎ আথে কার্বি আখে আজুতাং কাপারেং ভেরজি আফান লাপেন পীরথে আচতায়ালং কার্বি তা ইসি খে কাং থিমপু কাচিপু দঞ্জি আফানকে কার্বি পু আনকে আজাদ আধরম লে রিমদুন সিতামে মেথাং আজুতাং আবাংকে রিমবেক নকজে আথে এসিয়া খে আফান খে কাংথেম্পু কেহকদামকে ধরম পেন কালি জুতাং জুবাত পেন্ডেং সুম্পদ আলামাকি চকলেম চোদাম আসায় আমো হে হুই চকলিম আনসি খে কাংথেম্পু হকদামজি ধরম পেনকে এসিয়া খে ফুরকিমু লাপেন খে হারচি পাংথেকদামুনে বঞ্চিতা জুতাং পেনকে খেয়ে ফুর কিমু

0: Keyangthek lapen kehar chik paklar dak un mate pangthek dam un. No nakai ke nangli ajad adharam le rimdunji posita rimdun long lake ining kehang. Bharat kachari alu Indian constitution along ta dharam ke ining hang aling rimdun long posi aron bikoklo. Nangli kirim adharam apan ne dharam puchi pudun un. Sita me nangli akhei kaprek ajutang apan ke nejutang puke chipudunun e. Nangli kupia khei along si mahang ke thekma halabang so khei ajutang si nangli nejutang puchipu unchoji. Kathe akhei tin ajutang si akaprek. Pirithi along non penang an akhei so atumke amethang ajutang jubat alam aki apindeng sumpot lapen kachoklem chodam ajutang anta kivir si ke onglo. Labang so atheke khei piatum khei so phan jakong pen keber lapen khei so tum methang ajutang jubad aputhak kachorok tok kavi kachirim kachibi thekthi lapen kaching hon kavi ajok ili karbi akheita ejutang phan ching hon thekthi jutang aputhak chorok tok kavi lapen chirim chibi thekthi non la so teng simu e phrangta dambom পোলতে পিজো পেনকে এজুতাং তা বিরদাজি আধে কেথেক নুলং নন কেথুরমি আরিসু এজাং আতুম জুতাং আফান আরদি কি পিয়া বাং আরবেং লাপেন জুতাং আফু থাক চরক্ত কবি নীলি কি পুদাম আলাম কে লাপু হেল এলি তুম লাংদাম সিনা তারা লাংসু আলং আনিংকান বাং তা কার্বি ইউথ ফেস্টিভেল কাপাদু ঠেক নুলং হুরল হালাবাংসু আরং আজি আলং আহিন আহিন পেন কেবাং আর জোন আলং কাছেপাতি আফান নাংকেদুন আরিসু ইজাং আতুম আফান আর জুহুর লোটে হকপেট আলাম নাংলি লং প হালা তুমকে কেপ্লাং কে ফি কেথে কেরে আহেম অসমার কালি লাতুমকে কেদুক থেকটিক কেবই থেকটিক আহেম অসমার মন্থি দামলতে মুন ক্লুবি আথে কেদুক কেলাক আহেম অসমার আতুম সি কার্বিয়া জুতাং কাপারেং আসন্মান দেলা লাসনসি কার্বি লামেদ আমে কে কার্বি লামেদ লামচং কাপাংচুজি আফানসি কেসেং ল তে বনসিতা নন ওভি কিমিয়াতুম কার্বি লামেদ লামচং কাবোচে আবাং ইং আর পিক লাসনসি লোকে থেক আরিসো এজাং আতুম লামেদ আমে আমে পিয়ালং দুনওয়াংবে লাপেনচি তো দুন্দে তাংতে কার্বি আলামা কি লামেদ লামচং ইংচোজিমা বাংসলাম পিনি কার্বি আংবং চারজুমে মেয়ালাম ল ইলি তুম এমে খিনি পেন ঠেকদুন লং লো এঠি কুব আলং আমাত অসমীয়া আখে আতুম বিহু নাং কে পাদো হালা তুমকে বিহু আহুদল পুলোতে কেবি কেথি রিসো এজাং লাপেন সারফি সারফু আতুম আন্তা চেং মুরি প্রাকস আংদি আংদি পেন কেলুন কে কান্দুন লাদাখ সিলি চিনিদুন মেল লাতুমকে আমে থাং আজুতাং আফান চিংহন পিক লাপেন কাইকে চেরক তক পালামগে দেবন সিতা এলি তুম কার্বি কে ঠেকেরে কেপলাঙ্গে ফি আতুমকে মেথাং আজুতাং কাবোচে মেথাং আপিন দেং গা চিংথাং মেথাং আপরম আলুন কিলুন থেরাক দুক লাপেন আর দি পিদুন দে লাসিননগে এলি কার্বি পুয়ানকে মেথাং আজুতাং জুবাত এলাম একি এপিন দেং সম্পদ হে হুই কিরিম কাচিবি লাপেন কাবোচে কাপাচে থাং আপ নং লে তাংলো আথে জুতাং লে কেবির লোতে খেই তা কেবির লো মেথাং আজুতাং আফান কাপারেং কে বাং ফুতিন নাকার বি আলং তা আর পুদো গোর এ বাং
1: লাম জিরে যা মেঘ লং পেন আদন্থু আর জুক সিনাং চিকলি গে বাং পেন কাচারি নাং জি পুথাক বাজং ইংটি পেন লাম জির কিতান
2: লাখা হিনি হেম কে কিম আহুত ফার্স্ট ক্লাস ব্রিক মাতে ফার্স্ট ক্লাস আই ইটা মেসেন আই চিন মেসেন আ থেংপি মেসেন আ সিমেন্ট লাপেন মেসেন আ সাংটি আর লংসি এনাংজি কেলাখাকে থম আর পান আর্জন চিংবারি মাতে স্কোয়ার ফাউন্ডেশন আই হেমসি আথির মাতে স্টেবিলিটি কেডো লাসি ঠেক পুলোতে লাফুসন আই হেমসি এলেতুম কিম নাংজি কলাখা প্লি এলি তুম কে কি মাহেম ইংহাপি

0: in hapsu afai pedo o edet nangji jongsi in happy in hapsu afai le pedo olo pulote labangso ahem la an athir avedaji kelakha pho ile tumke kim ahem anujo kaiketa square section mate leftly chingbari kalite circular section mate nujok bonglong side nangji lasi triangular section mate left thumb anujok penke hem kim e edet nangji atheke lapuson anujoke chekli kevang ahut hengodun daprangji kelakhatherok hemke dip asarnung incheng o edet nangji kaiketa arve alang chitichit ansi asarnung pangcheng chot nangji kelakhatrok si reinforce cement concrete mate RCC ahem mate inchin ke pa joidun ahem si kaiketa kim nangji lapuson ahem ke kim ahut inchin cement lapen sangti ke pa ong nangji brick mate ita ongwarat ahem ke chekli ke wang ahut afan ke phere me binong lo kelakhaner kep hem ke kim ahut anujok mate foundation along kepa joidun a inchin apum kemanthona hut pachivek peme peme nangji lapuson pachivek peme peme lo pulote cheklile wang pusitame labangso ahem ihin anatu heno pewang pewang avedatpo kelakhaser kep building ahem kangtui mate adalan kangtui kaiketa chingbari nangji kelakha kep hem asarnung angsong hem avosok mate simnis lapen kimrang paku mate arches hei hui pevedet nangji kelakha kresi chekli thepi wangtet pen aphi kopi abidi pensi prabjin pen munit atum aphan ke rabdun thekjima government pi ahin pen kaiketa kachesik mek dover nangji kelakha krehni iligarbi akhei ahem ke che kaipho thempi anujok lapen phelang hei hui pensi hem ke kim kerang ke ong lasi chikli ke wang ahuta laan phere dun de det ason si theklong bonsita me adon pen adon ahem ke pengdang ang song apahong kim si halabang so ang song akar dek ahormu hei hui bad dam o titi lapuson ahem ke chekli kevang ahut aphan phere me me binong lo lasi lapuson adim along akar dek ahormu bad dam de der nang ji kela khakre ke thom chekli kevang ahut mehip langchor tekang thipsi hong nang bar serak nang ji kela khakre pli chekli ke wang ahut chekli ke wang lo pura akang tu ya dim pen men men nangchon phit phedet nangji lamje lapu anse ke jot iklo
1: lamje re ja me ke la panse kang ton iklo lake akashwani dipu
2: karjulong alam la tak difu radio station along ta ason ason alam kapach thang avar sai do putte lapen on parta adama sar mahang ke thek my meeting alam kapach thang je avar sai ta do ma
3: do
2: ba ante la ke mi pik alam jer la he
4: nangli tunyo se la ka do ka welam the ang ton lam chini jili putang te all india radio difu station along nang hamrita me
1: লকে আকাশ ভানে টিপু নন আর্যুকং নালে তুমেন কাচুদং রে আলম বিলম আজাই মেঘ আলম বিলম চা মেঘলং প্যান কিচিং সিয়াল আর্যুকং পকিলা লাইক টিপি কিলু নালন আলু নাম থে লাকে পা রাবকে সেং নং থে নে লাবংসলুন পান কার্যুনি গাং তুমলকে মঞ্জা লংটক রং পি রং প্যান তুম সঞ্জয় তক বি তুলেশ্বর রংপি প্রতিমাতরণ পিলাপেন বিক্রম তেরন তদানতে আর্থিক সেন আলং আলং নিতম কাচুরং রে লাবাংসু আলন

রেডিও কার্যভার আর তুম নানা তুম নংসে নালে নিং কে হ্যাঁ কাচু নিং ইউটিউব পুরো তেলে তুম ফান হোয়াটসঅ্যাপ লেন হলো একটান এল তুম হোয়াটসঅ্যাপ নম্বর লাগে 9476880085 পুটর নিল তুম হোয়াটসঅ্যাপ নম্বর আজও টিকটা 9476880085 তো তাহলে আলম বিলম জানি একলপেন আদন থুলন আদন সারথে রংপি কিলো নালন আলু নামতে লা সেঙ্কান সুরি হিনে লা বংসলন পান কাচুরং দিয়ে তুমলকে কার্বি হেমতুনপি এ জাহানক সং পেনালেতম রঞ্জিত টিসু মং টিসু বিশ্বজিৎ রংপি জিতেন হানসে লাপেন রায়কম রংপি